বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ রবিবার, 17ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 13ই জিলহজ 1447 হিজরি, 31 মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে এফএম 88.8 মেগাহার্স ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি শেখ ইমরান সাইদ, অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদজান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন এবং প্রকৌশল সহযোগিতায় শেখ আমির হোসেন। অধিবেশনের শুরুতেই ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: In reply, Scotland reached the victory target of 134 runs in 15.4 overs, losing 2 wickets. Finally, weather and forecast, Valley Till 1 this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. 45th martyrdom anniversary of Shahid President Zia Rahman being observed with due dignity. Prime Minister pays tribute to Shahid President Zia Rahman. Tariq Rahman urges all to actively participate in nation building imbued with ideal of Zia Rahman. Indian High Commission pays homage to Shahid President Zia Rahman, commemorating his role in 1971 Liberation War. Country observe World No Tobacco Day through various events to raise awareness against tobacco addiction and protect public health. US, UK and Australia agree to develop underwater drone technology to boost subsea defense. And Bangladesh face hosts India in the group clinching match of SAF Women's Football Championship today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছে শাহিদা আক্তার। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। তিনি 1981 সালে 30 মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন এবং 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি 10 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিতে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপির সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি সহ দলীয় নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে খুলনা সিটি কর্পোরেশন এ উপলক্ষে নগর ভবনের নিচতলায় এক আলোচনা সভার আয়োজন করে। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের জনমানুষের কাছে আস্থার প্রতীক ছিলেন। দেশের রাজনীতিতে তিনি এমন একটি অবস্থান তৈরি করে গেছেন যা তাকে যুগ যুগ ধরে দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে রাখবে এবং কল্যাণমুখী রাজনীতিতে অনুপ্রাণিত করবে। জীবদ্দশায় তিনি দেখিয়ে গেছেন মানুষের কল্যাণে কিভাবে রাজনীতি করতে হয় এবং সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমের মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে হয়। খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনুজ্জামান এতে বিশেষ অতিথি এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাসরুল হান্নান ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। কেসিসি সচিব মোহাম্মদ রেজা রশিদের সভাপতিতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া খুলনার রূপসা উপজেলার পালেরহাট আজগড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এতে প্রধান অতিথি এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনুরুল হাসান বাপ্পি প্রধান বক্তা ছিলেন। জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। যশোর জেলা বিএনপি কার্যালয়ে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অরিন্দু ইসলাম অমিত এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, নতুন প্রজন্মকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ও সততা সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। এ লক্ষ্যে তাকে নিয়ে রচিত বইগুলো তরুণদের পড়ার সুযোগ করে দিতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে মিশে আছেন। তার দেশপ্রেম ও সততার কথা শুধু দেশের মানুষই নয় বরং বিশ্বের বহু মানুষ জানে। জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবরুল হক সাবুর সভাপতিতে বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম সহ দলীয় নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ শেখ ফরিদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপি আহ্বায়ক ইঞ্জিনিয়ার

0: মেয়র এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে বিএনপি কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু সহ দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এতে প্রধান অতিথি ছিলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতিতে জেলা বিএনপির সদস্য সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য সাবিরা সুলতানা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্যে দিয়ে গতকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। খুলনার কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ এতে প্রধান অতিথি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, ঢাকা সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোফাজ্জল হোসেন সহ শিক্ষক শিক্ষার্থী রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্সপ্রাপ্ত 40 জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, মডেল টেস্ট পরীক্ষা উত্তীর্ণ 10 জনকে ক্রেস্ট ও বৃত্তি প্রদান এবং সেমিনারে অংশগ্রহণকারী 300 বেশি শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করেন। খেলা খবর ক্রিকেট। মাগুরার শালিখা উপজেলার বাউলিয়া নীরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে 4 দলীয় ক্রিকেট টুর্নামেন্টে গতকালের উদ্বোধনী খেলায় লাল জার্সি দল 19 রানে নীল জার্সি দলকে পরাজিত করেছে। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসিফ আহসান প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। ফুটবল। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকালের এক প্রীতি ফুটবল খেলায় কয়রা লিজেন্ড 2-1 গোলে পাইগাসা লিজেন্ডকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। মোহাম্মদ সাইফুল ইসলামের কণ্ঠে শুনবেন প্রথম গানটি। গানের কথা সাজিয়েছেন রফিকুল রশিদ।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। সর্বশেষ গানটি শুনবেন মোহাম্মদ আসাদুজ্জামানের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন সৈয়দ আব্দুল মতিন।

0: এতক্ষণ শুনলেন দেশের গান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। আমাদের আজকের আয়োজনের প্রথম শিল্পী এম এম জাফর ইকবাল, গীতিকার ইমরুল কায়েস, আর গানটিতে সুর করেছেন শেখ আলী আহমেদ।

বর্ণালী অনুষ্ঠানের এবারের শিল্পী নাহিদ সুলতানা, গীতিকার শামসুর আলী বিশ্বাস, সুরকার তৌহিদ হাসান ফারুকী।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যিই বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমি পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সমাজক আন্দোলনে পরিণত হবে। বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে ফালাউদ্দিন খানের কণ্ঠে একটি গান শুনবেন, কথা সাজিয়েছেন অচিন্ত্যকুমার ভৌমিক, সুরকার প্রদীপ রাহা।

শ্রোতা বন্ধুরা, বর্তমান সময়টি হঠাৎ করেই কালবৈশাখী ঝড় ওঠার সময়। দুর্যোগপূর্ণ আবহাওয়া যে কোনো সময় দেখা দিতে পারে, আর এই সময়টি নৌপথে যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা অত্যন্ত জরুরি। নৌ দুর্ঘটনার মুখ্য তিনটি কারণের একটি হল ওভারলোডিং, অপরটি দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং তৃতীয়টি অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা। সুতরাং সকল নৌযানের মাস্টার, মালিক এবং যাত্রীদের কাছে অনুরোধ থাকবে, এই তিনটি বিষয় পরিহার করে আপনারা সহযোগিতা করুন। দেশে নৌ দুর্ঘটনা কমানো এবং প্রতিরোধে আমাদের সকলকেই সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। আমাদের আজকের আয়োজনের এবারের গীতিকার সঞ্জীব কুমার রায়, সুরকার শেখ আব্দুল সালাম। গানটি শুনবেন শাহানা সুলতানা বিউটির কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হলো বর্ণালীর আজকের আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, অল্প কিছুক্ষণের মধ্যেই সকাল 9টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম, সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র, শুকনো খাবার বিতরণকালে এই আহ্বান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল দেশের সেবা করা এবং মানুষের পাশে দাঁড়ানো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একই সঙ্গে তিনি মানুষকে দীক্ষা দিয়ে গেছেন কিভাবে দেশের জন্য কাজ করতে হয় এবং দেশ গঠন করতে হয়। তারেক রহমান বলেন, সেই আদর্শের অংশ হিসেবে দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে বিএনপি। তিনি বলেন, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশ গঠন করার ও মানুষের পাশে দাঁড়ানোর যে সুযোগ এসেছে তা সুষ্ঠুভাবে কাজে লাগাতে তার সরকার বদ্ধপরিকর। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থদের মধ্যে বস্ত্র, শুকনো খাবার বিতরণের পর প্রধানমন্ত্রী অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। খিলগাঁওয়ের জোরপুকুর মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তিনি ঢাকা নগরীকে বসবাসযোগ্য করে তুলতে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি নাগরিকদেরকেও নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে পরামর্শ দেন। তারেক রহমান বলেন, প্রত্যেকে যার যার স্থান থেকে সচেতনভাবে কাজ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালন সহজ হবে। উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শহাদতবার্ষিকী পালনে ঢাকা শহর জুড়ে 16টি স্থানে পোশাক ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শহাদতবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বিভিন্ন আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশীয় আজ পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। 1987 সালের 15ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 40তম সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে পৃথিবীব্যাপী সচেতনতা ছড়িয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে তামাকের প্রতি আসক্তি প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু কিশোর সহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া জানিয়েছে ত্রিপক্ষীয় সামরিক নিরাপত্তা জোট অকাসের অধীনে সমুদ্রের তলদেশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে তারা পানির নিচে ব্যবহারযোগ্য ড্রোন প্রযুক্তি তৈরি করবে। সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে এই তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা এই ঘোষণা দেন। অকাস সামরিক জোটের ধীর অগ্রগতির অভিযোগের প্রেক্ষাপটে এই ঘোষণা দেওয়া হয়। চালকবিহীন এই সাবমেরিন যান প্রযুক্তি আগামী বছরের মধ্যে তৈরি হবে বলে আশা করা হচ্ছে। 2021 সাল থেকে কার্যকর হওয়া অকাস সামরিক জোটের আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া যৌথভাবে পারমাণবিক সাবমেরিন নির্মাণ করবে, পাশাপাশি সামরিক দক্ষতা বিনিময় করবে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইরানের নৌবন্দর অভিমুখে যাত্রা করা গাম্বিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকে ওমান উপসাগরীয় অঞ্চলে হেলফায়ার ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে অচল করে দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা মহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রাখার মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা অগ্রসর হচ্ছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি করতে কোন তাড়াহুড়ো করতে চাইছেন না। খেলার খবর ফুটবল। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। এর আগে গতকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে পরাজিত করে স্কটল্যান্ড। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সকাল ৯টা বেজে ৫ মিনিট, বাংলাদেশ বেতার, খুলনা।

0: সুপ্রিয় শ্রোতা, কখনো ভীষণ গরম, গনগনে রোদ্দুর, আবার হঠাৎ করেই মেঘলা আকাশ, এক পশলা বৃষ্টি, এমনই এক খামখেয়ালি সময় পার করছি আমরা। আর জ্যৈষ্ঠের আজকের এমনই এক সকালে, ঈদের রেশ যখন এখনও আমাদের মাস থেকে কাটেনি, ঠিক তেমনই এক সকালে আপনাদের সাথে খানিকটা সময় সুরের মূর্ছনায় কাটাবো বলে চলে এসেছি প্রতিদিনের আয়োজন রূপালী নিয়ে। আমরা দুজন, আমি শেখ ইমরান সৈয়দ
1: এবং আমি পল্লী মণ্ডল।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের আয়োজনে বিভিন্ন ছায়াছবি থেকে গান তো থাকছেই, তার সাথে থাকছে প্রতিদিনের মতোই আপনাদের সাথে ফোন আলাপ। আর ফোনে যে নাম্বারটিতে এ প্রান্তে থাকবো আমরা, সে নাম্বারটি জানিয়ে দিচ্ছি পল্লি।
1: হ্যাঁ জানিয়ে দিচ্ছি, নাম্বারটি হল 01974-121970।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এই নাম্বারটি মনে হয় আপনাদের অন্তরেই গেঁথে রয়েছে, কারণ প্রতিদিন তো এই নাম্বারেই আমাদের সাথে আপনাদের কথা হয়। তো পল্লি, আমরা আজকে প্রথমে কোন গানটি শোনাচ্ছি?
1: আজকে যেহেতু চিঠি নেই, তো আমরা একটু মনের দুঃখের সাথেই আমরা ছায়াছবির গানে চলে যাচ্ছি, এবং সেই সাথে আশা করছি যে পরবর্তী অনুষ্ঠানের আগে আমরা আবার অনেক অনেক চিঠি পেয়ে যাব শ্রোতাদের। তো যাই হোক, আমরা প্রথম গানে চলে যাচ্ছি, গাড়িয়াল ভাই এই ছায়াছবি থেকে, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এই গানটি। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন দীপক, আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: তো ঠিক আছে বন্ধু, চলুন আমরা দীপকের সৌজন্যে সবাই মিলেই শুনি গানটি।

এবারে রুনা লায়লার কণ্ঠের একটি গান গায়ের ছেলে এই ছায়াছবি থেকে। এই গানটির জন্য পাবলা খুলনা থেকে নিখিল বিশ্বাস অনুরোধ জানিয়েছিলেন।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, বজ্রপাত থেকে সতর্ক থাকা খুবই জরুরি। বিশেষ করে গত কয়েক বছরে বজ্রপাতের কারণে কিন্তু অনেক মানুষের প্রাণহানি ঘটছে, বিশেষ করে গ্রামের যারা কৃষক। এই সময়টিতে ধান কাটতে বা কৃষিকাজ করতে গিয়ে, অনেক সময় মাছ ধরতে গিয়ে অকালে তারা প্রাণ হারাচ্ছেন। এ কারণে আমরা অবশ্যই সবাই খুব সতর্ক থাকব জীবন বাঁচানোর জন্য। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শুরুতে জানিয়েছিলাম যে আজ আপনাদের কোনো চিঠি নেই, কারণ ঈদের ছুটি চলছে, পোস্ট অফিস তো বন্ধ, কিন্তু ফোন নিশ্চয় বন্ধ নেই আমাদের কারো। আর তাই আমরা ফোনে আপনাদের সাথে কথা বলতে চাই। 01974-1219-70 এই নাম্বারে জানতে চাই আপনাদের পছন্দের গানের কথা। ফোন মনে হয় চলে এসেছে, তাই না? আমরা যুক্ত হয়ে যাই, কে আছে?
2: সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যাঁ, দেখে নিই কে আছে।
3: হ্যালো
2: হ্যালো, আদাব, কে বলছেন?
3: আদাব দিদি, আমি মিলন বাবু, বয়রা বাজার। আপনারা সবাই?
2: হ্যাঁ,
1: আমরা ভালো আছি ভাই।
3: আমার সঙ্গে আছে নিত্যানন্দ, মকরন্দ দোকানদার আর বিকাশ দাদা।
1: জি, সবাইকে শুভেচ্ছা, বলুন।
3: আমার ছবির নাম রংবাদ,
2: সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এটা তো আসলে একটা দুঃখের বিষয়। দেখে নিই পরবর্তীতে কে আছেন আমাদের সাথে। হ্যালো,
4: শুভ সকাল।
2: শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনার এই পছন্দের গানটি শুনিয়ে দেবার জন্য। কে আছেন দেখি নি আমাদের সাথে। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুভ সকাল, বলুন কোন গানটি শুনতে চান?
1: আপনাকেও গান শোনার জন্য ধন্যবাদ।
4: পরবর্তী গান শোনাবেন, ছবির নাম আপন ভাই, শিল্পী রুমা লায়লা। গানের কথা বাড়ির মানুষ পায় আমার তারিশ করে আছে।
1: ধন্যবাদ বন্ধু ফোনের জন্য, আমরা নিশ্চয় চেষ্টা করবো আপনার পছন্দের গানটি শোনানোর জন্য।
2: হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
5: এমজি হাসান, ফরিদপুর বর্ণমালি ঘোষপুর থেকে আপু।
2: হ্যাঁ বলুন, কোন গানটি শুনতে চান?
5: আমাকে গান শোনাবেন জানে যে পিউসর থেকে, শিল্পী খালিদ হাসান মিলু ও কমতাপা। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়েছে।
2: আমরা চেষ্টা করব আপনার প্রিয় গানটি শুনিয়ে দেবার জন্য। আপনাদের গান শোনানোর জন্যই তো আমরা এখানে অপেক্ষা করে থাকি। দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো,
6: সালাউদ্দিন লালন, কুচিয়া রাজশাহী
2: থেকে। হ্যাঁ ভাই বলুন, কোন গানটি শুনতে চান?
6: ওপারে আকাশ সিনেমা থেকে কবির শাহাবুদ্দিনের দর্শনতলে কণ্ঠ, তুই যদি হইতি গলার মালা।
1: আচ্ছা বন্ধু, ছায়াছবির নামটি যদি আরেকবার একটু বলতেন।
6: ওপারে আকাশ।
1: আচ্ছা ধন্যবাদ বন্ধু, নিশ্চয় আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনাতে।
2: হ্যালো, কে রয়েছেন আমাদের সাথে? শুভ সকাল,
7: কথা বলছিলাম দীপঙ্কর নন্দনপুর খুলনা থেকে।
2: দাদা বলুন।
7: আপনাদের সাথে আছে অনেক লোকের ভালো লাগছে, আমাকে গান শোনাবেন কাঠের মাঝে ছায়াছবি থেকে, যে কোনো গান শোনাবেন।
2: আচ্ছা, ঘাটের মাঝে ছায়াছবি থেকে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন। হ্যালো,
8: নমস্কার দিদি।
2: নমস্কার দিদি, বলুন কোন গানটা শুনতে চান? হ্যাঁ বলুন, কোন গানটা শুনতে চান?
8: শুনতে চাই রং নাম্বার ছায়াছবি থেকে কুমার বিশ্বজিৎ ও শাকিলা জাফরের কণ্ঠে চিকন কোমর আমার চিকন কোমর, চিকন কোমরে ব্যথা জ্বালা তুই আসতে গরুর গাড়ি চালা, এই গানটি শুনাবেন।
2: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ,
9: বেশ মজার গান।
2: হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম সালাম,
10: ভালো আছেন?
9: জি আমরা দুজনেই ভালো আছি ভাই।
10: আমি বুলবুল আহমেদ কাজীপাড়া ভাড়া থেকে,
9: ছবির
10: নাম অনুতপ্ত, অনুতপ্ত ছায়াছবি থেকে অ্যান্ড্রোকিশোরের কণ্ঠে গানের কথা, তুমি এসেছিলে পরশু কাল কেন আসনে, অবশ্যই শোনাবেন।
9: জি অবশ্যই শোনাবো, আর প্রিয় শ্রোতা আপনাকে কাল বা পরশু পর্যন্ত আর অপেক্ষা করার দরকার নেই, আমাদের আজকের আয়োজনেই আপনার গান তালিকায় রয়েছে, আশা করছি আমাদের সময়ের মধ্যে আমরা আপনাকে গানটি শোনাতে পারব। আমার মনে হয় আর একটি গান নিয়ে আমরা আবার গানে ফিরতে পারি, পরে আমরা আবারও ফোনে ফিরব।
2: হ্যাঁ, আমরা হচ্ছে আপাতত শেষ ফোন কলটি নিয়ে নিচ্ছি, কে আছেন আমাদের সাথে?
11: হ্যালো দিদি নমস্কার।
2: নমস্কার
11: দিদি, কথা বলছি পলাশ কুমার সরকার।
2: বলুন দাদা।
11: ঠিকানা কাঞ্চনগর টুমরিয়া। দাদা দিদি আপনারা দুজন ভালো আছেন?
2: হ্যাঁ আমরা ভালো আছি।
11: আমাকে গান শোনা বলছে সত্যের মৃত্যু না এই ছবি থেকে, সামনে আসছেন ও এডুকেশনের কণ্ঠে নয়নের কাছে দেখো হৃদয় ধরে রেখো, এই গান শোনাবেন, আর ভালো থাকুন আপনারা।
2: আচ্ছা আপনিও ভালো থাকুন, আমরা সেই আশাই করি। আপাতত এটাই ছিল এখনকার সময়ের জন্য আমাদের শেষ ফোন কল, আমরা ফিরে যাচ্ছি আবার গানে। এখন আমরা শুনিয়ে দিতে যাচ্ছি যৌতুক ছায়াছবি থেকে মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে গান, আর এই গানটি অনুরোধ করেছিল মানিক শৈলকুপা ঝিনাদহ থেকে।
9: তবে আমরা কিন্তু যৌতুক শোনাচ্ছি না, আমরা অবশ্যই যৌতুকের বিরুদ্ধে ছায়াছবির
2: গান শোনাচ্ছি।

রূপালী অনুষ্ঠানে এবারে শোনাব মিতালী মুখার্জি ও কুমার সুজয়ের কণ্ঠের একটি গান। এ গানটি নেওয়া হয়েছে বাবা কেন চাকর এই ছায়াছবি থেকে, আর কাজীপাড়া ভেড়ামারা কুষ্টিয়া থেকে বুলবুল আহমেদ অনুরোধ জানিয়েছেন এই গানটির জন্য।

এরপরে শোনাব চরমাঘাত ছায়াছবির একটি গান, মিতালি মুখার্জি ও কুমার শানুর কণ্ঠে। মোল্লারহাট বাগেরহাট থেকে সুনীল অনুরোধ জানিয়েছেন এ গানটির জন্য।

এবারে শুনে আসব তরুলতা ছায়াছবি থেকে প্রবাল চৌধুরীর কণ্ঠে গান। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন আফজাল মোল্লা ডেউয়াতলা বটিয়াঘাটা থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, রূপালী অনুষ্ঠান চলছে, শুনছেন ছায়াছবির গান। আমাদের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে আমরা আরেকবার আপনাদের সাথে একটু ফোনে যুক্ত হতে চাই, 01974121970 এই নাম্বারে।
3: হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: জি আমরা দুজনেই ভালো আছি ভাই।
3: হ্যাঁ দাদা বলো।
4: দিদি
2: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ।
4: আমাকে শোনাবেন মায়ের অধিকার, মায়ের অধিকার এই শুনাবেন। মা আছে,
2: আপনার মাকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। জি
3: হ্যাঁ, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শুনিয়ে দেবার জন্য। দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম সালাম।
5: ভাই আপু, আমার গানটা যেহেতু তালিকায় আছে তাহলে নেক্সট টাইমে শোনাবেন। মর্যাদা ছায়াছবি থেকে উদিত নারায়ণ ও সাধনা ফাজামের কণ্ঠে, আমি বুলবুল আহমেদ কালীপাড়া ভাড়া থেকে।
3: হ্যাঁ, আপনার তালিকার গানটি কিন্তু আমরা শুনিয়ে দিয়েছি, আপনি খেয়াল করেননি হয়তো।
5: তাহলে নেক্সট টাইমে শোনাবেন মায়ের মর্যাদা, মায়ের মর্যাদা ছায়াছবি থেকে অজিত নারায়ণ ও সাধনা ফাজামের কণ্ঠে, অনেকে বাঁচতে চায় হাজার বছর।
3: আচ্ছা
2: জি, ধন্যবাদ বন্ধু। আমরা মনে হয় আর একটি ফোন নিয়ে গানে ফিরে যাই, কারণ আমাদের হাতে সময় বেশ কম।
3: হ্যালো,
5: ওয়ালাইকুম
3: সালাম।
5: শুভ সকাল।
2: জি শুভ সকাল। ভালো আছি ভাই।
5: কথা বলতেছি মোহাম্মদ ইসলাম উদ্দিন শাহাবাজপুর শৈলকুপা থেকে।
2: জি শৈলকুপা ঝিনাইদহ থেকে, বলুন
5: ভাই। আমাকে শোনাবেন স্বপ্নের বাসর, স্বপ্নের বাসর ফ্যাসিলিটি থেকে অ্যান্ড্রয়েড বিষয়ে কলকাতা গ্রন্থে কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভালো থাকবেন।
2: জি অবশ্যই, আপনিও ভালো থাকবেন। আমরা গানে ফিরে যাচ্ছি, হাতে যেহেতু সময় খুব একটা নেই। এন্ড্রু কিশোরের কণ্ঠে প্রেমের সমাধি ছায়াছবির গান। দিঘলহাট পাংশা রাজবাড়ি থেকে একটু আগেই যে বন্ধু ফোন করেছিলেন খোকন চন্দ্র, তার অনুরোধে এবারের গানটি।

রূপালী অনুষ্ঠানের আজকের আয়োজনের শেষ গানটি এবারে শোনাব জান আমার জান এই ছায়াছবি থেকে মনির খান ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। এই গানটির জন্য অনুরোধকারী শ্রোতা লুৎফর জোয়ারদার পাংশা রাজবাড়ি থেকে।

এই গানটির মাধ্যমে শেষ হল ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলাম শেখ ইমরান সাইদ এবং পল্লী মণ্ডল।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজন। আর আমাদের প্রথম অধিবেশনের আয়োজন মালা এখানেই ফুরিয়ে এলো। দ্বিতীয় অধিবেশন শুরু হবে ঠিক বেলা 11:59। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সে প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলের জন্য শুভকামনা।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজন। আর আমাদের প্রথম অধিবেশনের আয়োজনমালা এখানেই ফুরিয়ে এল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে ঠিক বেলা 11:59। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সে প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলের জন্য শুভকামনা।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। সকাল 11:59। শুরু হল আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় শেখ ইমরান সাইদ পল্লিমণ্ডল, অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদ জান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। বিশ্ব শান্তি রক্ষায় আত্মদানকারী ৬ বাংলাদেশি বীর সেনানী পাচ্ছেন জাতিসংঘের মরণোত্তর দাগ হ্যামারশোল্ড মেডেল। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ৫ জুন যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে এই মেডেল হস্তান্তর করবেন। এবছর মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করা হবে। এদের মধ্যে ৬ জন বাংলাদেশি সহ ৫৯ জন গত বছর জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে প্রাণ হারান। উল্লেখ্য, দাগ হ্যামারশোল্ড মেডেল প্রাপ্ত ৬ বাংলাদেশি গত বছরের ১৩ই ডিসেম্বর সুদানের আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কর্মরত অবস্থায় প্রতিপক্ষের ড্রোন হামলায় নিহত হন। ঈদ উল আজহার টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকে বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশন, বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মস্থলমুখী মানুষের আগমন লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল থেকে সব ধরনের অফিস আদালত ও আর্থিক প্রতিষ্ঠান খুলে যাওয়ার মধ্য দিয়ে আবার কর্মচঞ্চল হয়ে উঠবে রাজধানী শহর ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। ১৯৮৭ সালের ১৫ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৪০তম সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে তামাকের প্রতি আসক্তি প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন হাজিরা। আজ সকালে ৪৪৫ জন হাজি নিয়ে একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আর ১৪টি ফ্লাইটে ৫৭৯৫ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গতকাল ৫০ ফ্লাইটের প্রথম দিনে ১৫টি ফ্লাইটে দেশে ফিরেন ৬১৭৫ জন হাজি। ত্রিপক্ষীয় সামরিক নিরাপত্তা জোট আকাশের অধীনে সমুদ্র তলদেশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় দ্রোণ প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। সিঙ্গাপুরে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এই তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা এই ঘোষণা দেন। এই সাবমেরিন যান প্রযুক্তি আগামী বছরের মধ্যে তৈরি করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। আকাশ সামরিক জোটের আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া যৌথভাবে পারমাণবিক সাবমেরিন নির্মাণের পাশাপাশি সামরিক দক্ষতা বিনিময় করবে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইরানের নৌবন্দর অভিমুখী গাম্বিয়ার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ওমান উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মাহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত রাখার মাধ্যমে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা নস্যাৎ করছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেট বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তির আলোচনায় অগ্রগতি হচ্ছে। খেলার খবর ফুটবল। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ায় লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠ নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। ক্রিকেট। স্কটল্যান্ডের এডেনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যে ছটায় খেলা শুরু হবে। এর আগে গতকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে পরাজিত করে স্কটল্যান্ড। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে। বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর, আমি আবারও বলছি, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 1টা বেজে 45 মিনিটে। এবারে আমাদের নিয়মিত অনুষ্ঠানের সময়সূচি। নাটক নবাব সিরাজউদ্দৌলা, কাহিনী শচীন সেনগুপ্ত, বেতার নাট্যরূপ ও প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রচারিত হবে বিকেল 3টে বেজে 5 মিনিটে। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা 1টা বেজে 5 মিনিটে। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রা, প্রচারিত হবে বেলা 2টা বেজে 30 মিনিটে। এবারে জানাবো আমাদের আজকের সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12টা বেজে 15 মিনিটে, সন্ধে 6টা বেজে 55 মিনিটে, রাত 8টা বেজে 55 মিনিটে ও রাত 9টা বেজে 20 মিনিটে। আধুনিক গান দুপুর 12টা বেজে 30 মিনিটে, শিল্পী শহীদুল ইসলাম রাজু। সুর আনন্দ জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান বিকেল 4টা বেজে 5 মিনিটে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন ফারহানা খান পুরবীর কণ্ঠে দুপুর 12টা বেজে 20 মিনিটে। মণিমালা বিশ্বাসের কণ্ঠে দুপুর 12টা বেজে 40 মিনিটে বাউল গান শুনবেন। এছাড়াও বাউল গানের অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধে 6টা বেজে 10 মিনিটে। প্রিয় শ্রোতা, এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান FM 88.8 MHz-এ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে প্রতিদিনের মতোই রাত 9টায়। জানিয়ে দিলাম আমাদের আজকের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি সৈয়দ শাহবাজ দুর্লভ। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। তিনি 1981 সালের 30 মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে শাহাদত বরণ করেন এবং 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি 10 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়।

0: পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি সহ দলীয় নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে খুলনা সিটি কর্পোরেশন এ উপলক্ষে নগর ভবনের নিচতলায় এক আলোচনা সভা আয়োজন করে। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের জনমানুষের কাছে আস্থার প্রতীক ছিলেন। দেশের রাজনীতিতে তিনি এমন একটি অবস্থান তৈরি করে গেছেন যা তাকে যুগ যুগ ধরে দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে রাখবে এবং কল্যাণমুখী রাজনীতিতে অনুপ্রাণিত করবে। জীবদ্দশায় তিনি দেখিয়ে গেছেন মানুষের কল্যাণে কিভাবে রাজনীতি করতে হয় এবং সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমের মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে হয়। খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান এতে বিশেষ অতিথি এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাজহারুল হান্নান ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। কেসিসি সচিব মোহাম্মদ রেজা রশিদের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া খুলনার রূপসা উপজেলার পালেরহাট আজগড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এতে প্রধান অতিথি এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি প্রধান বক্তা ছিলেন। জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে গতকাল খুলনার মহানগরীতে ঈদের আমেজ বিরাজ করে। লোকজন তাদের বন্ধুবান্ধব, প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে যান এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তাদেরকে মিষ্টি ফল, ফিরনি ও সেমাই সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করে। ঈদ উপলক্ষে মহানগরীর বিভিন্ন স্থানে ঈদ মেলা বসেছে। গতকাল নগরীর জাতিসংঘ শিশু পার্ক, শহীদ হাদিস পার্ক, মুজগুন্নি উল্লাস পার্ক, খালিশপুর ওয়ান্ডারল্যান্ড, নিরালা শিশু পার্ক ও রিভারভিউ পার্ক সহ 6 ও 7 নম্বর ঘাট এবং জাহানাবাদ চিড়িয়াখানায় শিশু কিশোরদের ভিড় পরিলক্ষিত হয়। এদিকে পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনে গতকাল চুয়াডাঙ্গা জেলায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। জেলার বিভিন্ন স্থানে বসেছে ঈদ মেলা। জেলার পার্ক, মেলা প্রাঙ্গণ ও বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এবারে ঈদ বিনোদনের উপর শুনুন আমাদের চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
1: পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও
2: চুয়াডাঙ্গা জেলায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই মানুষ ছুটছেন পার্ক, মেলা আর বিনোদন কেন্দ্রগুলোতে। শিশুরা মেতে উঠেছে ঈদ আনন্দে। নতুন রূপে সেজেছে এ জেলার পার্কগুলো, বিভিন্ন জায়গায় বসেছে ঈদ মেলা, আর পরিবার নিয়ে বেড়াতে গিয়ে অনেকেই কাটাচ্ছেন আনন্দ ঘন সময়।
3: হ্যাঁ, আমরা ঈদের ছুটিতে বাসায় এসেছি, বাসায় এসে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি। সবসময় তো ফ্যামিলি নিয়ে ঘোরা যায় না, ঈদের ছুটিতে ঘুরছি, বাচ্চারা খেলা করছে, দেখে খুব ভালো লাগছে।
4: আমরা ঘুরতে এসেছি, লাগরদোলায় উঠেছি, খুব ভালো লাগছে। ঈদ
3: মানে আনন্দ, ঈদ মানে উৎসব। তো আমরা বন্ধু বান্ধব সব একসাথে ঘুরছি, ফিরছি, ভালো লাগছে। একসাথে একসাথে ঘোরা হয় না, তাদেরকেও সময় হয় না, ছুটিতে সবাই একসাথে আইসি, ঘুরছি, তো ভালো লাগছে। সব মিলিয়ে ঈদের আনন্দ, উৎসব প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক।
2: এই ঈদ আনন্দ যাতে নিরাপদ থাকে সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, আর আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে তৎপর। অনেকেই শহরের ব্যস্ততা ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ায় চুয়াডাঙ্গা শহরে রাস্তাঘাট একদম ফাঁকা, ফলে যানজটের ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে চলাচল সহ ঈদ আনন্দে মাতছেন সবাই। হুসাইন মালিক, চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
0: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল যশোর বাস টার্মিনালে বাস মালিক সমিতি সহ সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে 18,000 টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে

0: নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন সৈয়দ হায়দার।

এতক্ষণ শুনলেন দেশের গান, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত ফারহানা খান পুরবীর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে। প্রথম গানটির কথা সাজিয়েছেন অশোক কুমার দে।

0: এতক্ষণ শুনলেন শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে আধুনিক গান।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
2: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আয়োজনমালায় এখন রয়েছে বাউল গান শিল্পী মণিমালা বিশ্বাস। গানের কথা সাজিয়েছেন কবিয়াল বিজয় সরকার।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ, শিল্পী রওশন আরা মুস্তাফিজ, গীতিকার কাজী নজরুল ইসলাম।

0: এতক্ষণ শুনলেন হামদ।
1: আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল। তোমাদের অনেক অপরাধ তো আল্লাহ ক্ষমা করে দেন। আল কুরআন সূরা শুরা আয়াত 30। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে রাসুলের উম্মত নয়। কোনো ভাইয়ের উপকারের জন্য পায়ে হেঁটে যাওয়া 10 বছরের এতেকাফ অপেক্ষা উত্তম। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা অল্প কিছুক্ষণের মধ্যেই বেলা একটার ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

শ্রোতা বন্ধুরা, এই মিষ্টি দুপুরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, সবাইকে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে স্বাগতম। আপনাদের সাথে অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি তন্বী ব্যানার্জি এবং ইসরাত জাহান। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের কিন্তু গান শোনাব এবং গানের মাঝে মাঝে কথা হবে ফোন ইন আয়োজনে 01974121970 এই নাম্বারে। তো চলুন বন্ধুরা, প্রথমেই গান শুনি বাঁশিওয়ালা ছায়াছবি থেকে ঝুমু খানের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, এবারে শুনবেন কে অপরাধী, এই ছায়াছবি থেকে গান আগুন ও রুনা লায়লার কণ্ঠে।
1: প্রেম কইরা তুই জনে মিলিয়া

0: বুড়া বুড়ি আইছো তোমরা তাড়াতাড়ি
1: ছোড়া ছুড়ি দেখো প্রেমের জোড়া জুড়ি
0: পাড়া পশি বুড়া।

0: ็นจะพี่ตาเป็นจะมีขาเป็นจะพี่จะได้พับพับพี่ขา
1: ดักเป็นจะพี่ที่ทำเป็นปานีใครจะกับตัวนั่นนั่นนี
0: ่ถ้าเป็นจะพี่ตาเป็นจะมีขาเป็นจะพี่จะได้พับพับพี่ขา
1: prem
0: koi rati tui jone miliya
1: dekho goa kiya piti piti prem koi rati tui jone miliya
0: ore prem diwana koi apne mere dhad pe putuliya
1: ore prem diwana koi apne mere dhad pe putuliya
0: prem mera gunne bhe na re jaldiya jaldiya
1: dekho
0: goa kiya piti piti prem koi rati tui jone miliya
2: শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন দালাল ছায়াছবি থেকে গান ইলা অরুণ ও বাপ্পি লাহিড়ির কণ্ঠে। আর এর পরই কিন্তু যুক্ত হব আপনাদের সাথে ফোন ইন আয়োজনে।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আনন্দ ভাগাভাগি করতে ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে কিন্তু আমিও যুক্ত হয়েছি। আমি সোহেলি পারভিন রুমা, আর তন্নি যেমনটা বলছিল যে আমরা ফোন ইন আয়োজনে যুক্ত হব, তো আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের ফোন ইন প্রোগ্রামে। নিয়ে নিচ্ছি প্রথম ফোনটি।
1: হ্যালো, নমস্কার, হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনিও ভালো থাকবেন। বউ বন্দুক।
0: হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আপু বলুন। ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি খুব তাড়াতাড়ি আপনাকে শুনিয়ে দেওয়ার জন্য।
1: হ্যালো,
2: ওয়ালাইকুম
1: আসসালাম।
2: আপু ভালো আছেন?
1: হ্যাঁ, আমরা সবাই ভালো আছি।
2: সবাই ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়া বাজার জেলা পরগনা। আপু, আপু আমি গান শুনতে চাচ্ছি, ছবি মাটির ঘর। মাটির ঘর ছবি থেকে শোনাবেন শুভিন নন্দী সাবিক আসমির কণ্ঠে। আমার নাই বারো দিতে লাগে ষোলো আনা, কম বেশি কিছু হলে বইটা আমার চলে না। এই গানে শোনাবেন।
3: নিশ্চয়ই
0: শোনাবো।
1: হ্যালো,
4: ওয়ালাইকুম
1: আসসালাম।
4: কষ্টের কথা কেউ জানতে চায় না, সুখে থাকলে সবাই খোঁজ খবর নাই। এখন আর কেউ জানতে চায় না সামাদ কেমন আছিস।
0: নিজের খোঁজ আমরা নিজে নিব বন্ধু, তাহলেই তো আসলে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যাবে। কে খোঁজ নিল কে না নিল,
1: একদমই তাই।
0: কি আসে যায়,
1: একদমই তাই।
0: আশা করছি আপনি ভালো আছেন, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে।
4: জি
0: জি, আমরা ভালো আছি।
4: পরবর্তী শুভেচ্ছা সকলকে।
0: হ্যাঁ,
4: ডাক্তার টোকন ভাইকে শুভেচ্ছা।
0: আপনিও ভালো থাকবেন, এভাবে আমাদের সাথেই থাকবেন।
1: আর বন্ধুর বাড়ি তিন দিন গিয়েও যদি দেখা না পাওয়া যায় আমরা বারবার যাব।
0: আচ্ছা ঠিক আছে, তন্নির এই কথা কিন্তু আমরা মেনে নিলাম যে এরকম সমস্যা হলে আমরা বারবার যাবো।
1: হ্যাঁ একদম।
0: আবার নিচ্ছি ফোন।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: আপু আপনারা সবাই ভালো আছেন?
1: হ্যাঁ আমরা সবাই ভালো আছি, আর আশা করি আপনিও ভালো আছেন।
2: হ্যাঁ আপু ভালো আছি। কথা বলছিলাম মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু।
1: হুম বলুন।
2: ঠিকানা জোড়াদা হরিণাকুণ্ড।
1: হ্যাঁ,
2: গান শোনাবেন আছে খেয়া ঘাসের মাঝি, এই ছায়াছবি থেকে মিতালি মুখার্জির কণ্ঠে। গানের শিরোনাম ভালোবাসা যারা অপরাধী বলে তারাই তো অপরাধী, এই গানটি শোনাবেন। আর আমার দোস্ত লুৎপঞ্জদার শুভেচ্ছা দিবেন।
0: ঠিক আছে, খেয়াঘাটের মাঝি ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছে।
1: হ্যাঁ, হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: আমি যশোর চৌবাসা থেকে মোহাম্মদ আসানুর রহমান বলছিলাম।
1: হুম,
2: আমাকে শোনাবেন বেয়াদব ছবির গান। আমারে তুই প্রেম শিখাইয়া
1: তোরে, বেয়াদব ছবির গান
2: ভালোবাসিলা। হ্যাঁ বেয়াদব ছবির গান।
1: আচ্ছা,
0: আরেকটি ফোন নিয়ে আমরা আবার গানে চলে যাবো।
1: একদমই তাই। হ্যালো,
2: ওয়ালাইকুম
1: আসসালাম। হ্যাঁ আমরা সবাই ভালো আছি, কে বলছেন?
2: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে। আপু
1: হ্যাঁ বলুন।
2: ছায়াছবির নাম ভালোবাসার ঘর। ভালোবাসার ঘর ছায়াছবি থেকে এম এ খালেক ও রিজিয়া পারভিনের কণ্ঠে গানের কথা। তোমাকে নিয়ে আমি বাঁধবো বাসর ঘর, তুমি দেবো দু হবে আমি হব বর।
0: অবশ্যই, আপনার কণ্ঠে গানটি শুনে কিন্তু আসলে গানটি আরো প্রাণ খুঁজে পেয়েছে, তাই না? তাহলে তো নিয়ে চলো আবার গান শোনাই।
1: মন দিয়েছি তোমাকে।
0: হুম,
1: এই ছায়াছবি থেকে গান শোনাবো এস আই টুটুল ও রিজিয়া পারভিনের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে রেশমা ও অনিমা ডি কস্টার কণ্ঠে শোনাব গান, নাটের গুরু ছায়াছবি থেকে নেওয়া হয়েছে।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে সাথে শেষ হলো বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আবারও আগামীকাল বেলা 1:05 আমাদেরকে শুনতে পারবেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে। আজকের মতো শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 500 কিলোহার্টজে, এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, একই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, এবং FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শ্রোতাবন্ধুরা, ঢাকার অনুষ্ঠান পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে ফিরিয়ে এনে যাব মূল অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন দেশের গান।

0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। তবে এখন শুনবেন আমাদের নিজস্ব অনুষ্ঠান। ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাব মূল আয়োজনে। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আজকের নাটক নবাব সিরাজউদ্দৌলা, কাহিনী শচীন সেনগুপ্ত, বেতার নাট্যরূপ ও প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।
1: আমাদের আজকের নাটক নবাব সিরাজউদ্দৌলা, কাহিনী শচীন সেনগুপ্ত, বেতার নাট্যরূপ ও

0: চুপ, সরে এসো আলিয়া, নবাব আসছে।
1: নবাব এই অন্ধকারে?
2: বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। ইউরোপীয় বণিকদের উদ্ধত ব্যবহার আমি সহ্য করব না, তোমার রাজ্যে আমি তাদের মাথা তুলে দাঁড়াতে দেব না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে, আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। দাদু, তোমার অন্তিম সময় তোমার সিংহাসনে স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম আমারও আমি তো পালন করব। তুমি শান্ত হও, প্রসন্ন হও।
3: কে কে তুমি? তোমার নাম, তোমার পরিচয়?
1: নাম আর পরিচয় কলঙ্কের কালিতে ঢাকা পড়েছে জনাব।
3: কি বলে তোমায় ডাকবো?
1: আলিয়া, আলিয়া বলি ডাকবেন যে হবা না।
0: সিংহাসন থেকে কত দূরে সরে পড়েছেন দেখুন জনাব।
3: এমন মিষ্টি হাসি তুমি কেমন করে হাসো?
1: হারেনি কি এমন হাসি কখনো শুনেননি জনাব?
3: না,
1: কোন নর্তকীর, কোন বেগমের?
3: বেগমরা হাসতে জানে না, নর্তকীরাও না, সারা বাংলাদেশে কেউ হাসতে জানে না, বাঙালি জানে শুধু কাঁদতে।
1: দেশব্যাপী এই কান্নার কি কোনো কারণ নেই জাহাপানা?
3: কে কারণ? আমার অত্যাচার, আমার অবিচার?
1: আমি তা বলিনি জাহাপানা।
3: লোকে বলে,
1: তাও অস্বীকার করতে পারি না।
3: মিথ্যা লোকাপবাদ যদি বাংলার সুখ শান্তি নাশের কারণ হয়ে ওঠে, তার জন্য কি আমি দায়ী সুন্দরী?
0: জাহাপানা, জনাব বেগম সাহেবা এই দিকেই আসছেন।
3: বেগম সাহেবা, লুৎফা তুমি এ সময় এখানে?
4: হারেম থেকে আপনি বেরিয়ে এলেন আর ফিরলেন না?
3: হারেমের নর্তকীদের নীরব গান শুনে কুচ্ছিত নাচ দেখে আমি ঝিমিয়ে পড়েছিল, হঠাৎ যেন শুনতে পেলুম দাদুর কণ্ঠস্বর, ছুটে এলাম এইখানে। আমি যেন দেখতে পেলুম সিংহাসনে তিনি বসে রয়েছেন, চোখে মুখে দারুণ উৎকণ্ঠা। আমি তাকে বুঝাতে চাইলুম আমি কর্তব্য বিমুখ হব না। কে যেন হেসে উঠল যে দেখলুম দাদু নেই, সিংহাসন শূন্য।
4: আপনার শরীর আজ সুস্থ নেই জাহাপনা।
3: শুধু আজই এমনটি হলো না লুৎফা, রাতের পর রাত আমাকে এমনি করে ছুটে আসতে হয়েছে, এমনি করে শোনাতে হয়েছে আমার সংকল্পের কথা, কিন্তু তবুও তবুও লুৎফা, তবুও সে আকুল আহ্বানের বিরাম নেই।
1: শুধু মুখের কথাতে কাজের দাবি পূর্ণ হয় না জাহাপনা, তাই ওই আহ্বানের কোনো বিরাম নাই।
4: কে কে কথা কইল নবাব? আলো আলো, দরবারের সব আলো জেলে দাও।
1: আমায় অনুমতি দিন বেগম সাহেবা, আমি আলো জ্বালিয়ে দিই।
4: কে তুমি?
3: দরবারে আলো জ্বালাতে চাও তুমি কোন অধিকারে?
1: অধিকার কিছু নেই, তবু বেছে নিয়েছি এই কাজ।
4: এটা কি নবাবের নতুন আমদানি?
3: দয়া করে নিজেই এসেছেন, আমন্ত্রণের অপেক্ষা রাখেনি।
4: শুনেছি দরবারে বীর মির্জাফরের, বিচক্ষণ রাজবল্লবের, ধনকুবের, জগৎ শেঠের আসন চলে উঠেছে। নবাব কি এখন থেকে ওই নর্তকীর মতো নারীদের দিয়েই দরবার বসাবেন?
3: বেগম সাহেবা দেখছি রাজনীতির সকল খবরই রাখেন, কেবল এই খবরটি রাখেন না যে এ রাজ্যের বীর সেনাপতি বিচক্ষণ মন্ত্রীরা দিবারাত্র ষড়যন্ত্র করছেন নবাবকে সিংহাসন থেকে নামিয়ে পথের ভিখারি করে ছেড়ে দিতে।
4: তবে যে ওরা বলে?
3: বলে সকলেই আমার পরম হিতৈষী, শুধু আমি সকলের উপদেশ উপেক্ষা করে যথেচ্ছারে প্রবৃত্ত হয়েছি।
4: তাই তো ওরা বলে।
3: ওরা যা বলে বেগম সাহেবা তাই সরল মনেই বিশ্বাস করেন। এই ভাগ্য নিয়ে আমি বাংলা বিহার উড়িষ্যার ভাগ্য বিধাতা হয়েছি।
4: জাহাপনা, কিছু না জেনে ও কথা বলে আমি অন্যায় করেছি জাহাপনা।
3: চারিদিকে শত্রু লুৎফা, এ সময় যদি তুমি আমার উপর বিশ্বাস হারাও তাহলে সান্ত্বনার ঠাঁই আমি আর কোথায় খুঁজে পাই লুৎফা?
4: আমি আর কারো কথা শুনবো না জাহাপনা।
3: হ্যাঁ শুনো না, শুধু আমার উপর আস্থা রেখো কেমন?
4: নবাব আমাকে হারেমে যেতে অনুমতি দিন।
3: ও তুমি একটু অপেক্ষা করো আলিয়া, এসো লুৎফা। তারপর সুন্দরী, এইবার বলো তুমি কেন এখানে এসেছো?
1: আমি কে তা আর একদিন বলবো জনাব, কেন এসেছি তাই শুনুন।
3: বেশ তাই বলো।
1: কাশিম বাজার কুঠিরের কোনো খবর রাখেন আপনি?
3: কাশিম বাজার কুঠির সেখানকার খবর তুমি পেলে কেমন করে?
1: সেখানকার জলসায় আমার নিমন্ত্রণ যে।
3: আমার নিমন্ত্রণ হলে আমি খুশি হতুম, কিন্তু আমার যে নিমন্ত্রণ হয়নি সুন্দরী।
1: মির্জাফরের হয়েছে।
3: সিমলসালার ভাগ্যবান
1: রাজা রাজবল্লভ।

0: হয়েছে।
1: তার অনুপস্থিতিতে বাংলার কোন জলসাই জমে না।
0: জগৎ ছিটু নিমন্ত্রিত,
1: ধনকুবের প্রীতি সকলেই কামনা করে সুন্দরী।
0: কলকাতা থেকে আমির চাঁদ এসেছে,
1: সেই পাঞ্জাবিকে ইংরেজরা বরাবরই স্নেহের চোখে দেখে, আদর করে উমিচাঁদ বলে ডাকে।
0: মশিয়ালে উপস্থিত থাকতে পারেন।
1: দেখছি খুব বড় জাল ফেলেছে।
0: এ জাল যে কৌশলে গুটিয়ে ফেলতে পারবে
1: সেই জয়ী হবে। কেমন নিমন্ত্রণ আমারও হয়েছে সুন্দরী, কাশিম বাজার জলসায় তোমার সঙ্গে নিশ্চয়ই আমার দেখা হবে।
0: আরো একটা খবর আছে জনাব।
1: একটা কেন, তোমার মতো রূপসী গুপ্তচরের কাছে অনেক খবরই থাকা সম্ভব।
0: জাপানো
1: অস্বীকার করতে পারো যে তুমি গুপ্তচর নও।
0: মিথ্যে সন্দেহে আমার প্রতি অবিচার করবেন না জাহাপানা।
1: মিথ্যে সন্দেহ,
0: আমি গুপ্তচর নই জাহাপানা।
1: প্রমাণ দিতে পারো?
0: পারি, কিন্তু সে প্রমাণ আমার মৃত্যুতুল্য হবে জাহাপানা।
1: প্রমাণ দিতে না পারলে গুপ্তচরের শাস্তি যে মৃত্যু, তাই আমি তোমায় দেব।
0: মৃত্যু?
1: হ্যাঁ, প্রগল্ভে বাংলার নবাব পরিহাসের পাত্র নয়।
0: মোহনলাল আমার পরিচয় জানেন।
1: মোহনলাল?
0: হ্যাঁ।
1: গোলাম হোসেন।
2: জনাব।
1: মোহনলাল, মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়, কি জবাব দেবে তাই ভাবছো? এখনো ছলনার প্রয়াস।
0: ছলনায় আমি অভ্যস্ত নই জাহাপানা।
1: তবে বলো, মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়?
0: সে কথা তাকে জিজ্ঞেস করবেন।
1: তোমার নিজের মুখেই তা বলতে হবে।
0: আমার কোনো কথাই তো আপনি বিশ্বাস করেন না।
1: তার কারণ আমি জানি, নারী ছলনাময়ী।
0: নবাব অনেক কিছু জানেন যা সত্য নয়।
1: তোমার কথা যদি সত্য না হয়, তাহলে স্ত্রী যেন তোমার মৃত্যু মোহনলাল রোধ করতে পারবে না।
0: মৃত্যুর ভয় আমি ভীত নই জাহাপানা।
1: তাহলে মৃত্যুদণ্ড দেব শুনেই প্রমাণ দিতে সম্মত হলে কেন?
0: আপনি আমাকে ভুল বুঝবেন তা সইতে পারবো না বলে।
1: আমি তোমাকে ভুল বুঝলে তোমার কি আসে যায়?
0: আপনি আমাকে শাস্তি দিন, আর কোনো প্রশ্ন করবেন না আমাকে।
3: আপনি আমাকে স্মরণ করেছেন জাহাপানা?
1: হ্যাঁ মোহনলাল, তুমি এই বালিকাকে চেনো? ভালো করে চেয়ে দেখো, তোমার জবাবের উপরই ওর মরা বাঁচা নির্ভর করছে।
3: আমি আমি একে চিনি না জাহাপানা।
1: মোহনলালের কথা শুনে কেঁদে উঠলে কেন? মৃত্যুর ভয়ে যে তুমি ভীতু নও। গোলাম হোসেন।
2: জাহাপানা।
1: প্রতিহারী দুঃসাহসী বালিকার মোহনলাল, যে গোপনে প্রাসাদে প্রবেশ করে রূপের মোহ বিছিয়ে ও আমার কাছ থেকে গোপন সংবাদ সংগ্রহ করে নিয়ে যেতে চায়, তুমি আমার বিশ্বাসী জেনেও তোমাকে আমার সন্দেহ ভাজন করতে চায়। অসংকোচে বলল, মোহনলাল যে তুমি ওকে চেনো, ওর পরিচয় জানো?
2: জনাব, প্রতিহারি উপস্থিত।
1: এই ওকে নিয়ে যাও, আজকে রাতটা কারাগারে রেখে দেবে, কাল ভোরে প্রকাশ্যে রাজপথে গুলি করে মারবে, ঘোষণা করে দেবে নবাবের আদেশে গুপ্তচরের শাস্তি দেওয়া হয়েছে, যাও।
0: চলো, কোথায় যেতে হবে?
2: দাঁড়াও বাবা সাহেব, দাঁড়াও একটুখানি দাঁড়াও। নবাবের নেমকে দগ আছে তা জানি, কিন্তু কাজের উৎসাহ আগে তো কখনো দেখেনি জনাব।
1: গোলাম হোসেন।
2: জনাব, মোহনলাল ওকে চেনেন?
1: মোহনলাল?
3: জনাব,
2: জনাব
3: আমি আমি ওকে চিনি।
2: ও আমার ভগ্নি।
1: তোমার ভগ্নি নর্তকী?
3: পর্তুগিজ এক দস্যু ওকে অপহরণ করে, নিজের বুদ্ধি বলে ও পালিয়ে চলে আসে, কিন্তু সমাজে ও ঠাই পায় না।
1: তাই কি পেটের দেয় গুপ্তচরের কাজে প্রবৃত্ত হয়েছে?
3: গুপ্তচর নয় জাহাপনা, প্রাসাদের বাইরে নবাবের সামান্য যে কয়টি হিতৈষী আছে ও তাদেরই একজন। কৌশলে শত্রুপক্ষের সংবাদ সংগ্রহ করে ও আমাদের জানায়। ওর সব গেছে জাহাপনা, কিন্তু দেশপ্রেম যায়নি।
1: তবে পরিচয় দিতে কুণ্ঠিত হয়েছিল কেন?
3: লজ্জায়।
1: লজ্জায়? আশ্চর্য তোমাদের লজ্জাবোধ মোহনলাল। তোমার ভগ্নী নিজের দোষে নয়, দুর্বৃত্তের হাতে ধরা পড়ে আজ গৃহহারা সর্বহারা, আর তুমি তাকে আশ্রয় দাওনি? তোমার সঙ্গে যে রক্তের সম্পর্ক রয়েছে তাও অস্বীকার করতে চাও? তোমাদের নীতিবোধ দুর্বোধ্য।
2: আর সে দেখুন তো জাহাপানা, এই আগুনের শিখা একই কলঙ্কের পরশে কালো হতে পারে।
1: তোমাদের নবাবকে ক্ষমা করো সুন্দরী, চলো আমি নিজেই তোমাকে প্রাসাদের বাইরে রেখে আসি, কাশিম বাজার কুটিতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, চলো।
0: জাহাপানা।

0: Now, gentlemen, let us pursue. কাশিম বাজার খুঁটিতে আপনারা আসিয়াছেন, আমরা খুশি আছি। জলসা হইল এখন কাজ।
1: কি কাজ তাই আগে বলুন সাহেব।
0: মাই ডিয়ার জাফর আলী খাঁ, আপনি আমাদের জন্য কি খারিতে পারেন?
1: আপনারা বন্ধু লোক, আপনারা যে সাহায্য চাইবেন আমরা তাই করব।
2: জাফর আলী খান যেমন অমায়িক তেমনি শক্তিমান, অথচ এই পদস্থ কর্মচারীকেও নবাব আলীবর্দী একদিন অপমান করেছিলেন। কি করেন নিখা সাহেব?
1: সেই পদচ্যুতি, সেই বহিষ্কৃতি আজও আমার মর্মপীড়ার কারণ হয়ে রয়েছে। উমিচাঁদ
0: মাই ডিয়ার, এখন ডেঞ্জ হবে, গানা হবে। নাও নাও পারস্যুট।

0: अच्छे अच्छे नचना, अच्छे अच्छे गाना, राजा ऊजी रामीर लोगों से बहुत इनाम मिलेगा। उधर जाकर माय डियर, उधर जाकर।
1: राजा राजबल्लभ अपनी की खरीबें?
2: आगे आपनी बोलून साहेब, নবাবের বিরুদ্ধে আপনাদের অভিযোগ কি?
1: নবাব আমাদের বহুত কঠি বান খেলিয়াছে, অফিস অফ সাসপেন্স, মেনি আওয়ার বোর্ডস, কঠি বান, নৌকা আটক আর বহুত ছিল। বাণিজ্য না হইলে এ দেশে থাকিয়ে আমরা কি খেলিবে? নবাবের গোড়ার গাছ কাটিবে?
2: আপনারা কি করতে চান সাহেব?
1: ক্যালকাটা আমরা ফোর্ট বানাইল, নবাব কহিলেন ফোর্ট তোড়ো, আমরা কহিলেন সেটি হবে না। নবাব দুটে খাইলেন, ক্যালকাটা ঠিনি অ্যাটাক খারিবেন, আমরা কামন বসাইলাম। এখন আমি আপনাদের বলিতেছি, আওয়ার ইজ দ্য মোমেন্ট, ক্যালকাটা ভারী শুদ্ধ হইবে, অ্যান্ড মুর্শিদাবাদ উইল বি লিফ্ট, অ্যান্ড ইউর মার্সি মুর্শিদাবাদ আপনাদের হবে, বেঙ্গল বিহার উড়িষ্যা আপনাদের হবে, অ্যান্ড হুই আমরা আপনাদের পূজা হইয়া মজা সে বাণিজ্য করিবে।
3: এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি, লাঞ্ছনার প্রতিশোধ আমি নেবই, উদ্ধত সিরাজকে শাস্তি দিতে আর আমরা দ্বিধাবোধ করব না,
2: দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করব।
4: ও কিসের শব্দ?
3: শওকত চংকি মুর্শিদাবাদ আক্রমণ করতে এলো,
4: সর্বনাশ হয়েছে, নবাবের সৈন্য এসে পড়েছে, সঙ্গে নবাব নিজে।
5: নবাব মনসুরুল মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলি খা মির্জা মোহাম্মদ হায়দার জং।

0: What?
1: Your Excellency.
2: ডেক সাহেবকে তুমি কি খবর পাঠিয়েছো?
0: আমার শরণ হইতেছে না।
3: হ্যাঁ, তো বড় স্পর্ধা তোমাদের যে আমারই রাজ্যে আমারই আশ্রয় বাস করে আমারই দেশে ব্যবসায় লিপ্ত থেকে আমার আদেশ তোমরা অমান্য করো। আমার অনুমতি না নিয়ে কাশিমবাজার কুড়িতে তুমি বহু অস্ত্র আমদানি করেছো। ডেক জানিয়েছে কলকাতা দুর্গ সংস্কার কিছুতেই স্থগিত রাখবে না। তোমরা ভেবেছ তোমাদের এই ঔদ্ধত্য আমি নীরবে সহ্য করবো?
4: মিস্টার ডেক কি খারিয়েছে আমি জানি না ইওর এক্সেলেন্সি।
3: না জানলেও তোমাকে তার কৈফিয়ত দিতে হবে। তোমাদের কোম্পানির প্রতিনিধি হিসাবে আমার দরবারে তুমি ঠাই পেয়েছো। তোমাকে যে সম্মান দেখানো হয়েছে তা শুধু সেই কারণে, নইলে তোমার ব্যক্তিগত চরিত্রে যে পরিচয় আমি পেয়েছি তাতে আমি তোমার মাথা মুড়ে গোল ঢেলে কাদায় জড়িয়ে দেশ থেকে বার করে দিতুম। পাঞ্জাব থেকে বাংলা এসে ষাট্র ষড়যন্ত্রে লিপ্ত থেকে তুমি নিজের সঙ্গে সঙ্গে আমাদের সর্বনাশের সূচনা করেছ। অতএব সাবধান,
5: আমি নবাবের গোলাম জাহাপনা।
3: জাফর আলী খা
6: জাহাপনা।
3: অনুমানে হয়তো আপনি বুঝেছেন কলকাতার কুঠিয়ালদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আমি রাজধানী থেকে বেরিয়েছি। আমার অনুরোধ, এই অভিযানে আপনি আমার সঙ্গে থেকে আমার শক্তি বৃদ্ধি করবেন।
7: আপনার যেরূপ অভিরুচি।
3: রাজা রাজবল্লভ
8: জাহাপনা,
3: আপনাকে আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। পুত্র কৃষ্ণবল্লভকে বহুদিন দেখেননি, একবার দেখে আসবেন, চলুন।
8: আপনার আদেশ শিরোধার্য।
3: শেঠজি অবশ্য সুদের টাকা তাগিদ দিতে এসেছেন, শেঠজির বিরুদ্ধে আমার বলবার কিছু নেই, আর থাকলেও কিছু বলবো না, যেহেতু টাকার আমারও প্রয়োজন। শেঠজি মুর্শিদাবাদেই থাকবেন।
9: নবাবের প্রয়োজন আমি নিশ্চয়ই পূরণ করবো জাহাপনা, কিন্তু আমার একটি নিবেদন আছে। সিবাহশালা জাফর আলী খা রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে রাজধানী মুর্শিদাবাদ কি একেবারে অরক্ষিত থাকবে না জাহাপনা?
3: গুরুতর প্রশ্ন, বিনা মন্ত্রণায় কিছুই করা ঠিক নয়। গোলাম হোসেন
10: জাহাপনা।
3: বলতো বান্দা, সিপাহশালারা রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলে মুর্শিদাবাদের কোনো ক্ষতি হবে কিনা?
10: জানাব, একসময় একদল চোরের সঙ্গে আমাকে থাকতে হতো। নগরের সবচেয়ে প্রয়োজনীয় প্রাণী কি তাই নিয়ে চোরের দল একদিন তুমুল তর্ক।
3: কে সাব্যস্ত হলো?
10: সাব্যস্ত হলো শিয়ালার পেঁচা না থাকলে নাগরিকদের বড়ই ক্ষতি হয়।
3: বটে,
10: সে অধুলতো গর্তে লুকিয়ে থাকে, আর পেঁচা অশুভ, আধার ছেড়ে আলোয় আসে না, কিন্তু তবুও শিয়াল প্রহর ঘোষণা করে, আর পেঁচা অমঙ্গলের আবাস দিয়ে নাগরিকদের উপকার সাধনই করে। চোরের দল সেই থেকে শিয়াল আর পেঁচার পুজো দিতে লাগে।
3: শুনলেন জাফর আলী খা, শুনলেন রাজা রাজবল্লভ?
0: তুমি
3: আমাদের বন্দী।
0: ইওর এক্সেলেন্সি,
3: তোমাকে আর তোমার এই কুঠিতে যত ইংরেজ ভিড় রয়েছে সবাইকে বন্দীর মতো আমাদের সঙ্গে কলকাতায় যেতে হবে। রাজবল্লভ
11: জাহাপনা,
3: এদের কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। পিছনে শত্রু রেখে যুদ্ধযাত্রা কোনো কাজের কথা নয়। আর তুমি আলেয়া,
12: আমাকে তিরস্কার করুন জাহাপনা।
3: তিরস্কার নয় সুন্দরী, পুরস্কারই তোমার প্রাপ্য।
12: পুরস্কার?
3: হ্যাঁ, নবাবের কণ্ঠের এই মালা।
9: ও মালা অত্যন্ত মূল্যবান জাহাপানা।
3: শেঠজি, আপনি মুক্তর মূল্য যাচাই করেন, আর আমি পরক্ষরই নারী রত্ন। ওয়াটস
0: ইওর এক্সেলেন্সি,
3: আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয়, কোম্পানি সেই সন্ধির সমস্ত শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাদের আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, তা জানো?
0: আমি জানিলাম না আমাদের অপরাধ।
3: তোমাদের অপরাধ সভ্যতা শিষ্টাচারের সীমা অতিক্রম করেছো। তুমি ওয়ার্ড, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতা ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি?
0: পানিশ মি ইওর এক্সেলেন্সি, ইফ ইউ আর ওয়ে, আমার ডিউটি আমি করি আছি, আপনার কাজ আপনি করুন।
3: এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ভবিষ্যতে কখনো এ দরবারে তুমি স্থান পাবে না। যাও।
0: ফেয়ারওয়েল ইওর এক্সেলেন্সি।
8: জাহাপনা,
3: আমি জানি রাজা আপনি কি বলতে চান।
8: হোয়াটসঅ্যাপকে এভাবে বিদায় না দিলেও চলতো।
3: হোয়াটসঅ্যাপের কথা এখন থাক, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন।
8: ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপনা।
3: সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকলের অভিযোগ আমি অবনত মস্তকে গ্রহণ করেছি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনদের মন দিয়েছেন বিষিয়ে, আর কত হেয় প্রতিপন্ন করতে চান আমাকে?
9: আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ?
3: স্বার্থ সিদ্ধি,
9: স্বার্থের সন্ধানে যদি আমরা নিযুক্ত থাকতাম তাহলে
3: বলুন তাহলে।
9: তাহলে বাংলার সিংহাসনে এতদিন অন্য নবাব বসতেন?
3: এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস হয়?
9: আপনার উপদ্রবই আমাদের মনে সাহস এনে দিয়েছে।
3: আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে।
7: যাহাপনা, মানি লোকদের মানহানি করে আপনি আমাদের সকলের অপমান করছেন।
3: সকলে মিলে আপনারাই কি আমায় কম অপমান করেছেন?
8: আমরা কেউ মিথ্যে কলঙ্ক রটাইনি।
3: সত্যাশ্রয় রাজা, বলুন সিংহাসনে আরোহণ করবার পর এই কয়েক বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি? কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন? বলুন।
8: আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়।
3: অথচ কবে কোথায় কখন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন?
8: পারি এই জন্যে যে পাপ কখনো চাপা থাকে না।
3: পাপ যে চাপা থাকে না, হোসেন কুলি খা প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছেন। নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান?
7: এই তরবারি স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, যা আপনা মানি লোকদের আপনি যদি এই রূপ পরিহাস করেন তাহলে আপনার সপক্ষে আর কখনো অস্ত্র ধারণ করব না।
6: আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন?
7: পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করেই বুঝি এই স্পর্ধ হয়েছে মোল্লাল?
11: কোন যুদ্ধে কৃতিত্ব না দেখে আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে শিবাল আপনি নবাবকে সাহায্য করেছেন?
7: তোমার ওই স্পর্ধ নির্বোধন।
6: রাজ্যের সকল রাজা মনে করেছেন যে নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়, এমনকি আত্মরক্ষার শক্তিও তার নেই। কিন্তু এ কথা তাদের মনে রাখা উচিত যে নবাবের নেমক আমরা বৃথাই খাই না।
7: এই সব অর্বাচীনকে দিয়ে যখন নবাবের কাজ চলবে তখন চলুন রাজারাজ বল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে, গোলাম হোসেন, মোহনলাল আর মীর মদন যখন রয়েছে তখন আর ভাবনা কি? চলুন
3: দান। দরবার ত্যাগ করতে হলে যে নবাবের অনুমতি নিতে হয় এ কথাও কি আপনাদের মনে করিয়ে দিতে হবে?
7: দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি।
3: দরবার ত্যাগ করবেন তখন যখন আপনাদের বন্দী করা হবে।
7: নাকি বিনা বিচারে আমাদের বন্দী করতে চান?
3: জাফর আলী খা, আজ বিচারের দিন নয়, আজই সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদাতালার কাছে কে কত বেশি অপরাধী তা তিনি বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা চাই যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে আপনারা ত্যাগ করবেন না।
8: এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব?
3: আবারও বিচার রাজা?
8: বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ নিষ্পত্তি সম্ভবপর।
3: ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর জয়, কাশিমবাজার অভিমুখে অভিযান, এ সবই কি শান্তি স্থাপনের প্রয়াস?
7: আপনি আমাদের কি করতে বলেন জাহাপানা?
3: সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার এই প্রয়াসে আপনারা শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তখন একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে এই সিংহাসনে যদি আর কাউকে বসাতে চান আমি ইষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। জাফর আলী খা, আপনি শুধু সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়? লোভে পড়ে মোহের বসে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ ত্যাগ করে যে মণিদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সেই পৌরুষ আপনার আছে আমি জানি। রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎচেদ, শক্তিমান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবর্গ এই বাংলা। অপরাধ যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধী আমরা কেউ অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। যে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আল্পনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী, সুদূর সুপ্ত সন্তান শিওরে রুদ্ধমনা জননী নিশা অবসানের অপেক্ষায় প্রহার গণনায় রত, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শ্রবে জাগরণের সে অভয় বাণী, ওঠো মা ওঠো মোছো তোমার অশ্রুজল, সাত কোটি সন্তান হিন্দু মুসলমান আজ জীবন দিয়ে রোধ করবে মরণের অভিযান।
13: জনাব জাহাপনা,
5: জাহাপনা, জাহাপনা।
3: কৌশলার আপনি আপনি তা পারেন।
13: আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময়ে সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব।
6: আমিও শপথ করছি সিংহাসনের সকল নির্দেশ মাথা পেতে নেব।
11: তার আদেশে আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করি।
3: আচ্ছা, আজ আমি ধন্য, আজ আমি ধন্য।

0: এই যুদ্ধে তুমি কেন এলে আলিয়া?
1: থাকতে পারলাম না বলে অধিকারের প্রশ্ন তুলে তো চলে যাই।
0: এখন কোন দিক যেতে কোন দিকে গিয়ে কামানের কুলায় উড়ে যাবে?
1: তাহলে অনুমতি দিন এখানে বসে থাকি।
0: গোলাম হোসেন কোন শর্তে তোমাকে এখানে নিয়ে এলো?
1: আমি যে তাকে ছাড়লাম না।
0: এইখানে চুপটি মেরে বসে থাক।
1: শুধু বাজনাই বাজছে, কামানের শব্দ হচ্ছে, কিন্তু যুদ্ধ কোথায় যাবা না?
0: ওই কামানের একটা গোলা এসে যখন শিবিরে পড়বে তখন বুঝবে যুদ্ধ কোথায়।
1: যাবা না, ওই একটা গোলা আমাদের দুজনকে একসঙ্গে উড়িয়ে নিয়ে যেতে পারে না।
0: তাহলে তুমি খুশি হও?
1: পাখা মিলিয়ে আমরা দুজনে যখন ওই নীল আকাশে ভেসে বেড়াতে পারবো না, তখন গোলার মুখে উড়ে যাওয়াই কি ভালো নয়? যাহা পানা,

0: জাহাপনা
1: মীর মদন
0: সিপাও সালার অবিলম্বে স্মরণ করুন।
1: কেন?
0: কেলাইবিল আখাবাগের উত্তরে উন্মুক্ত প্রান্তরে বুহ রচনা করছে। আমরা সরোবরের দিক থেকে গোলাবর্ষণ করছি। আমার বুহের মধ্য দেশে আমি এক পাশে রাজা মোহনলাল, অপর পাশে ফরাসিবীর সিম্প্রে।
1: সিপাও সালারকে এখানে ডেকে পাঠানো অনাবশ্যক।
0: ওই যে রাজা মোহনলাল এদিকেই আসছেন।
2: জাহাপনা, আমাদের গোলাবর্ষণে অতিষ্ঠ হয়ে ক্লাইভ লাক্ষাবাদে সৈন্য সরিয়ে নিয়ে যাচ্ছে। সিপাহ সালার যদি লাক্ষাবাদ বেষ্টন না করেন তাহলে সমগ্র ইংরেজ বাহিনী সেখানে আশ্রয় নেবে। তখন আমরা গোলাবর্ষণ করেও কিছুই করতে পারবো না। তাকে অগ্রসর হতে আদেশ দিন।
0: চলুন চলুন রাজা, আমরা আর এখানে অপেক্ষা করতে পারি না।
3: ইওর এক্সিলেন্সি,
1: কি সংবাদ সিনফ্রে?
3: প্ল্যান হইল এক রকম, ঔচিত্য হইতেছে অন্য রকম। দিস ইজ নট দি ওয়ে ভিক্টরি। আমরা কামান চালাইল আর মির্জাপুর চুপ করিয়া দাঁড়াইয়া থাকিলে?
1: থাকবে, বেশ করবে। যাও, নিজেরা পারো লড়াই করো, না পারো পালাও, আমাকে বিরক্ত করবে না।
3: ভেরি ওয়েল ইওর এক্সিলেন্সি।
1: আমাকে এরা পাগল করে তুলবে, শুধু অভিযোগ আর অভিযোগ। গোলাম হোসেন
4: জনাব,
1: আর কাউকে আমার শিবিরে আসতে দিও না।
4: সেনাপতিরা যদি কেউ আসেন?
1: সেনাপতিদের কাজ সমর ক্ষেত্রে, নবাবের শিবিরে নয়। জানো আলিয়া,
5: আমার সঙ্গে কথা কইলে যুদ্ধের ভাবনা ভাববেন কখন? জাহাপানা,
1: যুদ্ধের কথাই তোমাকে বলতে চাই।
5: যুদ্ধের কথা?
1: হ্যাঁ, মন দিয়ে শোনো। আমার অধিকাংশ সৈন্য রয়েছে মির্জাফর, ইয়াল লতিফ আর রায়দুল্লাহের অধীনে।
5: আপনার সৈন্য ওদের অধীনে কেন রেখেছেন?
1: তোমাকে এসব কথা বলাই বৃথা। গোলাম হোসেন
4: জাহাপানা,
1: আলেয়া জানতে চাইছে আমার সৈন্য আমি সেনাপতিদের অধীনে কেন রাখি।
3: সে কি আলেয়া, শোনুনি কথা, আপন ধন পরকে দিয়ে দৈবজ্ঞ মরেন কাতা গুলি।
1: তুমিও পরিহাস করছো গোলাম হোসেন?
3: পরিহাস নয় জাহাপানা, প্রকৃত অবস্থায় বর্ণনা করছি।
1: তুমিও কিছু বোঝোনি?
3: সত্য বলেছেন জাহাপানা, আমরা সরল লোক, সহজ কথায় বুঝি।
1: কি তোমাদের সহজ কথা?
3: সহজ কথা এই যে, জয় নিশ্চিত জেনে যে সেনাপতি শত্রুকে আক্রমণ করে না, দূরে দাঁড়িয়ে শত্রুর তারিফ করে, হয় সে উন্মাদ নইলে বিশ্বাসঘাত।
1: গোলাম হোসেন
3: জাহাপানা,
1: নবাবের বান্দাজে বুদ্ধি রাখে, নবাব তার অধিকারী নন না, হাত পাজার বাধা, তার নীরবে মার খাওয়া ছাড়া আর কি গতি আছে? গোলাম হোসেন
3: আমার অপরাধ।
1: তুমি যদি নবাব হতে, আমি বুঝতে পারছি তুমি মির্জাফরকে কড়া হুকুম দিতে, মির্জাফর সে হুকুম মানত না, তুমি তাকে বন্দী করতে, খবর পেয়ে তার সৈন্যরা করতে বিদ্রোহ, তোমার শিবিরে আক্রমণ করে তোমাকে করতে হত্যা, নবাবই তোমার সেই মুহূর্তে শেষ হয়ে যেত। বুঝলে বুদ্ধিমান, আমি সব জানি সব বুঝি, তবুও বাধ্য হয়ে মির্জাফরকে খাতির করি। তোমরা বিরক্ত হও, নিজের উপর নিজেই আমি বিরক্ত হই, কিন্তু কি করবো গোলাম হোসেন, উপায় নেই উপায় নেই।
0: জাহাপনা
1: বলো সৈনিক,
0: দুঃসংবাদ,
1: মির্জাফর
0: সেনাপতি মীর মদন।
1: মীর মদন বিশ্বাসঘাতক?
0: মীর মদন আহত, তিনি হত। জাহাপনা,
1: মীর মদন নিহত, মীর মদন নিহত। আর মোহনলাল সৈনিক? মোহনলাল
0: রাজার সিন্ধুরে আমনের দিকে এগিয়ে চলেছেন। জাহাপনা,
1: তুমি যাও, তুমি যাও সৈনিক, রাজা মোহনলালকে গিয়ে বলো নবাব তারই মুখপানে যে রয়েছেন।
0: জহ হুকুম জাহাপনা।
6: জাহাপনা,
1: জাফর আলী খা মীর মদন নিহত।
6: শত্রুর গুলার সামনে বুক চিতিয়ে দাঁড়াবার নাম বীরত্ব নয় জাহাপানা। মীর মদনের মৃত্যুর কারণ তার এই অবিমিশ্রকারিতা, মোহনলালেরও এই দশা হবে।
5: বলতে বুকে একটু ব্যথা লাগলো না জাফর আলী খা?
6: সমর শিবিরে দুর্বল আর রমণীর না থাকাই উচিত জাহাপানা। আমার মতে আজকের মতো যুদ্ধ স্থগিত রাখাই উচিত।
1: জয় যখন করায়ত্ত।
6: মীর মদনের মৃত্যু সিপাহীদের দমিয়ে দিয়েছে জাহাপানা।
1: আমাকেও সুবল সালার, আমাকেও মীর মদনের মৃত্যু আমার বুকের পাঁজর ভেঙে দিয়েছে।
6: এমতো অবস্থায় সিপাহীদের নিয়ে এখন ইংরেজদেরকে আক্রমণ করলে শুধু সৈন্য নাশই হবে, যুদ্ধ জয় হবে না। কাল প্রাতেই যদি নব উদ্যমে ক্লাইভকে আক্রমণ করি তাহলে কিছুতে সে আমাদের প্রতিরোধ করতে পারবে না।
1: আর রাতের অন্ধকারে ইংরেজরা যদি আমাদের আক্রমণ করে
6: তাহলে একটি লোকও আর ওই ইংরেজ শিবিরে ফিরে যাবে না জনাব।
1: আমি আর ভাবতে পারছি না সিপাও সালার, আপনি আমার ভরসা স্থল, যা ভালো বোঝেন আপনি তাই করুন।
6: আমি গিয়ে যুদ্ধবিরতির আদেশ প্রচার করি জাহাপানা।
3: মির্জাফরের দুরভিসন্ধি বুঝলে আলেয়া, মোহনলাল আর সিনফের আক্রমণে কিলাইভ অতিষ্ঠ হয়ে উঠছে। তাই মির্জাফর কিলাইভের অনুরোধে কিলাইভকে স্বস্তি দেবার জন্যেই ব্যবস্থা গ্রহণ করেছে। ফলাশি যুদ্ধের শেষ সিদ্ধান্ত হয়ে গেল আলেয়া।
5: কি সে সিদ্ধান্ত?
3: শোচনীয় পরাজয়। আর এই পরাজয়ের অর্থ কি জানো? বাংলার স্বাধীনতা লোক।
6: জাহাপনা,
1: আমি জানি কি হয়েছে।
7: ইংরেজরা আমাদের আক্রমণ করেছে,
1: আর যুদ্ধবিরতির আদেশ পেয়ে আমাদের সৈন্যরা বিশ্রামের আয়োজনে রত।
7: হঠাৎ আক্রমণে তারা
1: চারিদিকে ছুটে পালাচ্ছে, বল্লাল তাদের ফেরাতে পারছে না।
7: সেনাপতি মির্জাফর
1: গাইবের শিবিরে,
7: রায়দুল্লাহ বারিয়াল লতিফ
1: দূরে দাঁড়িয়ে ইংরেজদের রণরৈপণ্য দেখছে।
7: রাজা মোহনলাল আমাকে এই সংবাদ জানাতেই পাঠিয়েছেন। জাপানা
1: গুলাম হোসেন এখন
8: জাপানা রাজধানী এখনো অরক্ষিত।
1: এখনো আত্মপ্রবঞ্চনা সরল ভাষায় বলো, আমাদের এখন পালানোই উচিত।
8: জাপানা সময় রাজধানীকে ফিরতে পারলে,
1: দেখলে কথা তুমিও শেষ করতে পারলে না, কেননা তুমিও জানো, তুমিও বোঝো, এত আয়োজন যখন ব্যর্থ হলো তখন রাজধানী রক্ষার প্রায়শ বিফলে যাবে।
8: জাপানা আমরা আবার সৈন্য সংগ্রহ করব, আবার যুদ্ধ করব, এই জন্মে না পারি জন্ম জন্মান্তরের সাধনা দিয়ে বাংলা বাঙালির কলঙ্ক আমরা দূর করব জানা।
1: কিন্তু মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লাহ, বিয়াল লতিফ, অভিজাতের দল কি আর জন্মগ্রহণ করবে না গুলাম হোসেন?
8: জাপানা সেনাপতি মির্জাফর
1: এবার আর মার্জনা করবে না, ক্লাইভকে সঙ্গে নিয়ে এক্ষুনি এখানে এসে উপস্থিত হবে, তাই তো বলতে চাও?
8: জাপানা সঙ্গে তাদের সৈন্য থাকবে।
1: আর থাকবে শৃঙ্খল কেমন?
8: জাপানা
5: জাপানা
1: কেতনা আলিয়া, মাত্র কদিনের পরিচয়ে তাই তো তুমি আমার দুর্ভাগ্যে কাঁধো, কিন্তু অতি পরিচিত যারা তারা কেমন করে দাঁত বার করে হাসে।
5: জাপানা
1: চলো গোলাম হোসেন রাজধানীতেই যাই, হাতি হয়তো তৈরি আছে, না থাকে পথ তো তুমি চেনোই, এসো আলিয়া।
5: জাপানা

0: গোলাম হোসেন
1: আদেশ করুন জাপালা।
0: যে আদেশ করত অনুমতি দিত সে আর আমার মধ্যে নেই বন্ধু। পলাশির প্রান্তরে লজ্জায় ঘৃণায় সে আত্মহত্যা করেছে। মুর্শিদাবাদে ফিরে এসে সকলকে করজোড়ে অনুরোধ করেছি আমাকে সৈন্য দিয়ে সাহায্য করতে, রাজকোষ উন্মুক্ত করে দিয়েছি, কিন্তু দিনান্তে দেখেছি যারা অর্থ নিল তারা আর ফিরল না, যারা সাহায্যের প্রতিশ্রুতি দিল তারা আর কাছে এসে দাঁড়াল না।
1: জাপানা, রাত অনেক হয়ে গেছে।
0: লুৎফা, রাত অনেক হয়েছে, এবার আমাদের উঠতে হবে।
2: কোথায় যেতে হবে জাহাপনা?
0: কোথায় যেতে হবে গোলাম হোসেন?
1: পাটনায়।
0: হ্যাঁ, পাটনায়। পাটনায় মুশিয়েলা আছে, রাজা জানকীরাম আছেন, তারা আমাদের সাহায্য করবেন। তাদের সাহায্যে সৈন্য সংগ্রহ করে আবার মুর্শিদাবাদে ফিরে আসব, রাজত্ব পাব, পাত্র মিত্র পরিসর সব পাব। নকি বাবার নাম হাঁকবে, বন্দি গান গাইবে, দেশ বিদেশ থেকে আসবে নানা উপকোন, আবার যুদ্ধ হবে, রাজ্যের প্রসার হবে। আমি হয়তো পাগল হয়ে যাব, কি সব বলছিলাম।
1: জাপানা, আমি বাইরে দেখে আসি সব প্রস্তুত কিনা।
2: জাহাপনা, আমি কি সত্যি এত ছেলে মানুষ যে বুঝতে পারি না আমাদের কেউ নেই, কিছু নেই?
0: কেউ নেই, কিছু নেই।
2: আপনি যখন কাছে আছেন তখন আমার কিসের অভাব? চলুন, আপনার হাত ধরে এই আধার রাতেই আমরা বেরিয়ে পড়ি। কেউ জানবে না যে বাংলার নবাব তার বেগমের হাত ধরে চিরদিনের মতো বাংলা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। আলেয়া, তুমি যাবে আমাদের সঙ্গে?
0: যাবে তুমি আলেয়া?
2: জাপানা, আপনার গলগ্রহ হয়ে আপনাদের বোঝা বাড়াবো কোন সাহসী বলতে পারেন? কখন যেতে হবে জাহাপনা?
0: এখনই।
2: চলুন, আর এক মুহূর্ত এখানে থাকতে আমার ইচ্ছে হচ্ছে না।
0: একটু দাঁড়াও, যাবার আগে একবার ভালো করে দেখে যাই। দাদু, মিথ্যা আশ্বাস তোমায় দিয়েছিলাম, তোমার আদেশ আমি পালন করতে পারিনি, তাই তোমার প্রদত্ত আসন ত্যাগ করে আমি আজ চলে যাচ্ছি। তুমি আমাকে মার্জনা করো।
1: জাহাপানা।
0: বলো গোলাম হোসেন।
1: বাইরে সব প্রস্তুত জাহাপানা, আর দেরি করা ঠিক নয়।
0: বান্দা বলে নফর বলে কত অপমান তোমাকে আমি করেছি বন্ধু, আমাকে তুমি ক্ষমা করো।
1: জাহাপানা, যতদিন বেঁচে থাকবেন গোলাম হোসেনকে বান্দা বলে জানবেন।
0: আমাদের কিছু দূর এগিয়ে দিয়ে আসবে না বন্ধু?
1: জাহাপানা, আপনি তো জানেন আজ সকলের অগোচরে আপনাকে যেতে হবে।
0: ভুলে যাই গোলাম হোসেন, ভুলে যাই, চোরের মতো নিজের প্রাসাদ থেকে যে পালিয়ে যেতে হচ্ছে তবে ভুলে যাই।
2: জাহাপনা,
0: চলো লুৎফা, চলো।

0: এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা।
1: জাহাপনা, পাটনায় যেতে আমাদের আর কতদিন লাগবে?
2: কিছুই তো জানি না লুৎফা, ভেসে চলেছি, দেখি কোথায় গিয়ে কুল পাই।
1: ওগান আমি আর সইতে পারছি না জাহাপনা।
2: উদাসী মাঝি জীবন গাঙে পাড়ি জমিয়েছে।
3: হুজুর, সামনের বাঁকে ভগবান গোলা, নাও কি সেখানে বাঁধবো?
2: কেন,
3: সারাদিন পেটে দানা পানি কিছুই পড়েনি।
1: হায় খোদা, লক্ষ লক্ষ লোক যার অন্নে পালিত, আজ তিনি অনাহারে উপবাসী।
2: কেদনা কেদনা লুৎফা, এতদিন সিংহাসনের দাবির কথা মনে করে সকলের অত্যাচার অবিচার উত্তত ব্যবহার আমরা সহ্য করেছি, আজ সিংহাসনের সে দাবি আর নেই। আমরা এমন জায়গায় চলে যাব যেখানে রাজনীতির কোলাহল, বিদ্বেষের হলহল, স্বার্থের সংঘাত আর আমাদের জীবনের শান্তি ভঙ্গ করতে পারবে না।
1: মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে আর কি আমরা ফিরে যাব না জাহাপনা?
2: বিজয়ীর মতো যদি যেতে পারি তাহলেই যাব, নইলে নয়।
1: মুর্শিদাবাদের মানুষের বুকে দয়া নেই, মায়া নেই, মুর্শিদাবাদে আর আমরা ফিরে যাব না জাহাপনা।
4: এই মাঝি, কান না, তোমার বাপের নাও কুলে ভিড়াও। বেটা জানা নবাব সিরাজউদ্দৌলা।
1: জাহাপনা,
2: ও আমাদের চেনে না লুৎফা।
4: নাও কুলে ভিড়াও বলছি।
3: হুজুর, কি এক বেটা কুল থেকে বলছে, নাও কুলে ভিড়াও।
2: তুমি বেয়ে চলো।
3: হুজুর, ও বল্লভ নিয়ে তারা করেছে হুজুর, এখনই আমাদের ধরে ফেলবে।
2: আচ্ছা ঠিক আছে, তুমি কুলে ভিড়াও।
3: ওরা হয়তো নবাবের লোক হুজুর।
2: নবাবের লোক নয়, তুমি কুলে ভিড়াও।
3: আচ্ছা হুজুর, কুলে ভিড়াচ্ছি।
4: ভালো, চাও তো নৌকা বাঁধো।

0: বল বল নবাব কোথায়? বল
1: মলমুনা, কিছুতেই মলমুনা।
2: তোমরা মিশেই মারছো আলেয়াকে, ও কিছুই জানে না, কিছুই জানে না।
1: আমি আমি সইতে পারব পুরন্দর।
0: তোমাদের বলতে হবে নবাব কোথায়।
1: বলবো না,
2: না
1: বলবো না।
0: ওদের ওদেরকে দড়ি থেকে নামিয়ে দাও। একটু পরে আবার এইভাবে তড়িতে ঝুলিয়ে মারতে হবে, তখন ঠিকই এরা সুর সুর করে বলে দেবে নবাবের খবর। এসো এসো এখন।
2: আলেয়া, আর কতদিন তুমি এ পীড়ন সইবে? আলেয়া,
1: যতদিন না জানবো আমাদের নবাব নিরাপদ ততদিন।
2: এই কারাগারে তোমাকে কে খবর এনে দেবে? আলেয়া,
1: আমার মন আমার মন সে খবর দেবে পুরন্দর। পুরন্দর
2: কি আলেয়া,
1: তুমি কাউকে কাউকে কখনো ভালোবেসেছিলে?
2: আজ এ কথা কেন আলেয়া? জানো তো মৃত্যুদণ্ডে আমরা দণ্ডিত, কালিয়া যে আমাদের মরতে হবে। আলেয়া,
1: কখনো কখনো কাউকে কি তুমি ভালোবাসো নি পুরন্দর?
2: আমি আবার ভালোবাসবো কি যে বলো তুমি আলেয়া? আর যদি বা বেশি থাকি তা কে শুনবে, কে বা বুঝবে, আর কেই বা প্রতিদানে অবদার্থকে ভালোবাসা দেবে? আলেয়া,
0: চুপ চুপ আলেয়া, ওরা ওরা আবার আসছে, চুপ করো চুপ করো।
3: এই এই তোমার নতুন রাজত্ব।
2: আর একজন সঙ্গী পাওয়া গেল আলেয়া।
4: সুদিনের সাথে সাথে ফিরেছ, দুর্দিনেও কি দূরে থাকতে পারো?
2: কে? জাপানা,
1: জাপানা, জাপানা।
4: মুর্শিদাবাদ আমার মায়া ছাড়তে পারলে না গোলাম হোসেন, তাই আবার তার কোলে ফিরে আসতে হলো।
1: আপনি ওদের বন্ধি জানাব।
4: মীর কাসিম ওদের খুশি করবার জন্যে ভগবান গোলায় আমায় বন্দী করলো, ওদের খুশি করবার জন্য মুর্শিদাবাদে পাঠিয়ে দিল।
1: বেগম বেগম সাহেব কোথায়? জাপানা
4: তাকেও হয়তো মুর্শিদাবাদে পাঠিয়েছে,
1: তাও স্থির জানা নেই বুঝি।
4: গোলাম হোসেন,
2: জাপানা
4: একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না, আমার আত্মীয় বান্ধব পাত্র মিত্র কেউ আমাকে ভালোবাসতে পারল না, কিন্তু তোমরা তোমরা পারলে।
2: বাংলাকে ভালোবেসেই আমরা বাংলার নবাবকে ভালোবেসে ফেলেছি নবাব।
4: তোমাদের সেই বাংলার মর্যাদা আমি রাখতে পারলাম না বন্ধু।
2: চেষ্টার কসুর তো আপনি করেননি জাপানা।
4: গোলাম হোসেন,
2: জাপানা
4: বাংলাকে তোমার মতো আমি তো ভালোবাসিনি, তবু আজ নিজের সব দুঃখ দুর্দশা ছাপিয়ে বাংলার কথাই কেবল বারবার মনে পড়ে কেন? বাংলা কি আমাকেও ভালোবেসেছিল গোলাম হোসেন?
2: আপনার উপর ভরসা কিছু কম ছিল না জাপানা।
4: কিন্তু কিন্তু আমি তো চেষ্টার ত্রুটি করিনি, তবু কেন এ পরাজয়?
2: এ পরাজয়ের প্রয়োজন ছিল জাপানা, নির্বোধেরা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, দেশের স্বাধীনতা থাকতে বাঙালি স্বাধীনতার মর্যাদা বোঝেনি, তাই ওই সিংহাসনের লোভে নিজেরা দলাদলি মারামারি করেছে। একটা প্রচণ্ড আঘাত তার প্রয়োজন ছিল জাপানা, পলাশি সেই আঘাতই তাদের দিয়েছে, পলাশি
4: পলাশি।
2: হ্যাঁ জাপানা, পলাশি
4: রাক্ষসী পলাশি,
2: বাঙালির গলে পড়িয়েছে চির গোলামির ফাঁসি, পলাশি।

0: আরে এই যে দেখছি বিলকুল পাথর,
1: সোনা দানার চিহ্ন নেই।
0: সোনাবাব পালিয়েছে, সোনা দানা নিয়ে জনে জনে আমরা খুদে নবাব হয়ে বসবো। যা বাবা সব ফাঁকা। মিরন চাচা,
2: এই মিরন চাচা,
1: মিরন চাচা,
3: চাচা, মিরন চাচা, মিরন চাচা, তুমি কোথায়? হেই হো মিরন চাচা, চাচা, মিরন চাচা।
4: এই এই তোমরা সব খেপে উঠলো নাকি?
0: সোনা দানা কোথায় মিরন চাচা? লোভ দেখিয়ে আনলে, এখন কাজের বেলায় অষ্টরম্ভা।
4: শান্ত হয়ে আগে দরবার শেষ করো, তারপর তোমাদের পাওনা গন্ডা বুঝে নিও।
1: দরবারে কি হবে বলে দাও চাচা,
0: বলে দাও।
4: শিকল বাঁধা নবাবকে আনতে সৈনিক পাঠিয়েছি, এই মোহাম্মদী বেগ সব বলে দেবে, তোমরা সবাই প্রস্তুত হয়ে থাকো।
5: তাহলে এইবার উপঢৌ কম দাও।
1: কালকের নবাব ভেঙে পড়া বাংলা হারা সিরাজউদ্দৌলা বন্দি বাহাদুর।
6: এতক্ষণ নবাব সিরাজউদ্দৌলা নাটকের অভিনয় শুনলেন। নাটকটি এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 4টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সঞ্চালনা করছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ সহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত রয়েছেন। শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান। আইনমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সকলের দায়িত্ব এবং সমাজের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না বলেও জানান। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোন বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিন পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত 17 বছরে রাজনীতির দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের ভেতরে এক ধরনের দুর্বৃত্তের রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার প্রত্যক্ষ উদাহরণ জঙ্গল সলিমপুর। তিনি বলেন, জঙ্গল সলিমপুরের প্রকৃত বাসিন্দাদের টেকসই পুনর্বাসনের জন্য সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। সালাউদ্দিন আহমদ বলেন, সারা দেশে যৌথ অভিযানের মাধ্যমে মাদক কারবারি এবং সন্ত্রাসীদের নির্মূল করা হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতার পদাঙ্ক অনুসরণ করে কাজ করছেন। তার কর্মতৎপরতা এবং নেতৃত্বের গতিশীলতা জনগণের কাছে ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে জাসাস আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক আগ্রাসন রোধে জিয়া শীর্ষক আলোচনায় সভায় একথা বলেন। রুল কবির রিজভী বলেন, দেশে এখন গণতন্ত্র ফিরে এসেছে বলে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে। ঈদ উল আজহার টানা 7 দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকে বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশন, বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মস্থলমুখী মানুষের আগমন লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল থেকে সব ধরনের অফিস, আদালত ও আর্থিক প্রতিষ্ঠান খুলে যাওয়ার মধ্য দিয়ে আবার কর্মচঞ্চল হয়ে উঠবে রাজধানী শহর ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। 1987 সালের 15ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 40তম সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় একজন স্বাস্থ্যকর্মী সহ অন্তত 6 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের উত্তরে আরও অগ্রসর হয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দেশটির দক্ষিণে পোড়ামাটি নীতি গ্রহণের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননের পূর্বাঞ্চলের জাউতার শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনাবাহিনীর মার্কাভা ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। খেলার খবর, ফুটবল। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: ঢাকা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে সুর আনন্দ জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান। গবেষণা ও গ্রন্থনায় মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় লুবনা হাসনা ফারুক মিষ্টি ও আবু সাইদজান কাদরি।
2: ভালোবাসা মানে দুজনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা।
3: ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া, বিরহ বালুতে খালি পায়ে হাঁটাহাঁটি।
2: ভালোবাসা মানে একে অপরের প্রতি করে ঝুঁকে থাকা।
3: ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা ভেতরে বাহিরে দুজনের হেঁটে যাওয়া।
2: ভালোবাসা মানে ঠান্ডা কফির পেয়ালার সামনে অবিরল কথা বলা।
3: ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা। ভালোবাসার কাছে পৃথিবীর সবকিছু তুচ্ছ হয়ে যায়, আবেগি মন জুড়ে চলে কল্পনার বুনন। এই ভালোবাসায় কখনো হয় যাতনাময়, নানান রঙের এই অনুভূতি নিয়ে কবির কলমে রচিত হয় ভালোবাসার পঙ্ক্তিমালা। কেউ কেউ সুর বাঁধেন প্রেম কাব্য নিয়ে, গল্পকার লেখেন গল্প, চিত্রকর ক্যানভাসে ছড়িয়ে দেন রঙের ছটা।
2: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার খুলনার ঈদের বিশেষ আয়োজন বিষয়ভিত্তিক ছায়াছবির গানের অনুষ্ঠান সুর আনন্দে। আমাদের আজকের বিষয় ভালোবাসা। উপস্থাপনায় আছি আমরা দুজন, লুবনা হাসনা ফারুক মিষ্টি
3: এবং আমি আবু সাইদজান কাদরি।
2: ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। হ্যাঁ বন্ধুরা, সত্যি তাই, ভালোবাসাকে ঘিরে আমাদের জীবন। চলুন এই গান দিয়ে শুরু করি আমাদের আজকের সুর আনন্দ আয়োজন। শুরুতেই চরম আঘাত ছবির গান, শিল্পী কুমার শানু ও মিতালি মুখার্জি, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুর ও সঙ্গীত পরিচালনায় আলাউদ্দিন আলী।

0: ভালোবাসার মানুষের খুব অল্প সময় দূরে থাকাও খুব অসহ্য মনে হয়। অস্থির আবেগ কাউকে বুঝতে না দেওয়ার শত চেষ্টাও বিফল হয়। কত যে সৃষ্টি হয় ভালোবাসাকে কেন্দ্র করে, তা কি কখনো ভেবে দেখেছ?
1: শুধুই কি সৃষ্টি, ভালোবাসাকে ঘিরে ধ্বংসযজ্ঞও চলে। তবে ধ্বংসযজ্ঞ সৃষ্টির হাজারো ইতিহাসের জন্ম দিলেও কেউ কিন্তু বলতে পারেনি ভালোবাসা আসলে কি।
0: সত্যি তাই,
1: ভালোবাসার অনুভূতিকে অস্বীকার করতে পারে না কেউই। ভালোবাসার অনুভব হৃদয়ে জাগায় গাঁথুনি, ভালোবাসা কখনো চোখের জলে কথা কয়। গানটির শিল্পী সৈয়দ আব্দুল হাদী।
0: অর্থাৎ সেই গানটি, এমনও তো প্রেম হয় চোখের জলে কথা কয়।
1: সঙ্গীত পরিচালনায় শেখ সাদিক খান।

0: আচ্ছা, ভালোবাসা নিয়ে এই যে আমরা এতক্ষণ কথা বলছি, সত্যি করে বলো তো, ভালোবাসা আসলে কি? ভালোবাসা কি এক ধরনের ঘোর? যারা প্রেমে পড়ে শুধুমাত্র তারাই কি ঘোরের মধ্যে বুনে চলে আগামীর স্বপ্ন, নাকি অন্য সবাই?
1: শুধু আগামীর স্বপ্নই নয়, ধরো তোমার সাথে কথা না হলে আমার বুকের মধ্যে যে কষ্ট হয়, তার নাম কিন্তু ভালোবাসা।
0: আচ্ছা,
1: তোমাকে না দেখলে মনটা যেমন উদাস হয়ে যায়, তার নাম ভালোবাসা। তুমি অভিমান করলে মনের মাঝে যে উথাল পাথাল ঝড় বয়ে যায়, তার নামও কিন্তু ভালোবাসা।
0: চমৎকার।
1: আবার তোমাকে একদিন না দেখলে, তোমার মুখের কথা না শুনলে আমার সারা পৃথিবী যেভাবে নিঃস্ব হয়ে যায়, তার নামও কিন্তু ভালোবাসা।
0: একটু ভেবে দেখছি, সত্যি কি এরই নাম ভালোবাসা?
1: হ্যাঁ, ঠিক তাই। বন্ধুরা, এবারে দুই জীবন ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর, গীতিকার মনিরুজ্জ।

0: কেউ ভালোবাসার আগুনে পড়ে, আবার কেউ ভালোবাসা না পেয়ে যন্ত্রণায় কাতরায়।
1: আচ্ছা, তাই নাকি?
0: ভালোবাসার কাঙাল হয়ে থাকে। এই যেমন ধরো আমি তোমার ভালোবাসার পথ চেয়ে থাকি আর ভালোবাসার মানে খুঁজে বেড়াই। ভালোবাসার সেতু কোনো সীমানা থাকতে নেই, কোনো পরিসীমাই তাকে কিন্তু বাধা যায় না।
1: আমার কি মনে হয় জানো?
0: কি?
1: তুমি আছো বলেই ভালোবাসা জোসনার চেয়েও সুন্দর।
0: আচ্ছা,
1: ভালোবাসা কবিতার চেয়েও কষ্টের। ভালোবাসা ফুলের সৌরভ, ভালোবাসা সাগরের বিশালতা, কিংবা ধরো নদীর বয়ে যাওয়া জল। আমার কাছে ভালোবাসা মানেই তোমার বাড়িয়ে দেওয়া দুটি হাত।
0: সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে।

0: সব কথা যখন ফুরিয়ে যায়, নিঃশব্দ চরাচরে হাজার রঙের ছবি এঁকে যেতে পারে ভালোবাসা। তারপরও ভালোবাসা থেকে যায় অধরা, কবিগুরু সেই ভাষার মতো। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, এবার বুঝেছ ভালোবাসা কারে কয়?
1: না, বুঝিনি।
0: হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোনো, আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব আকাশ আছে, আছে না?
1: নিশ্চয়ই,
0: অনন্ত নীল আকাশ।
1: কিন্তু নীল তো বেদনার রং।
0: সেই নীল আকাশে মেঘেরা ভেসে বেড়ায় আন মনে, সেই মেঘগুলোই হল ভালোবাসা। তার সমস্ত বুক জুড়েই জমে থাকে কষ্ট, তাকে কিন্তু ধরা যায় না, ছোঁয়াও যায় না, ধরতে গেলেই বৃষ্টি হয়ে ছুড়ে পড়ে।
1: ভালোবাসার বুকে তাহলে কষ্টের বসবাস?
0: অনেকটা তাই বলতে পারো। অনেক বৃষ্টি ছড়িয়ে তুমি এলে, যেন এক মুঠো রোদ্দুর আমার দুচোখ ভরে তুমি এলে, কত বেদনার বিষণ্ন মেঘে ভেসে ভেসে তুমি এলে অবশেষে। তাই বাতায়নে ময়ূরের ঝিলিমিলি ঝিলিমিলি আজ সারাদিন ধরে আমার দুচোখ ভরে তুমি এলে।
1: বুঝতে পেরেছি, এই চমৎকার আধুনিক গানটি শুনতে
0: চাই।
1: এই গানের শিল্পী রুনা লায়লা, গীতিকার আবু হেনা মোস্তফা কামাল, আর এই গানটি সুর করেছেন
0: আব্দুল আহাদ।

0: যার মন সুন্দর তার কথা কম হলেও তার উপস্থিতি কিন্তু মন ছুঁয়ে যায়। মন ততটাই অবাধ যতটা আমরা তাকে স্বাধীনতা দিই, আর ততটাই বিপজ্জনক বটে অবশ্য যদি তাকে নিয়ন্ত্রণে না রাখি। মন কখনো কথা বলে না, কিন্তু সে প্রতিটি স্পর্শ প্রতিটি অভিমান গভীরভাবে মনে রাখে। অনেক সময় চেহারায় হাসি থাকে, অথচ ভেতরের মন কাঁদে নীরবে নিভৃতে অগচরে।
1: ভালোবাসা শুধু শব্দে নয়, মন যদি সাড়া না দেয় হাজার কথাও ফাঁকা লাগে। কেউ কেউ মনে এমনভাবে গেঁথে যায় চাইলেও তাদের ভুলে থাকা যায় না। কেউ কি জানে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে একটি হাসির আড়ালে? জানে কি একটি নীরব চোখের কোণে কতগুলো না বলা কথা জমা থাকে? গীতিকবি তাই তো বলেন, যদি মন কাঁদে তুমি চলে এসো। বন্ধুরা, গানটি লিখেছেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ, সুরকার এস আই টুটুল, আর গানটির শিল্পী
0: মেহের আফরোজ শাওন।

0: কবিতা হয়ে সুরভি ছড়াও, মেঘ হয়ে তুমি ছুঁয়ে ছুঁয়ে যাও।
1: আচ্ছা,
0: দৃষ্টি সীমাই শুধু তোমায় দেখি, তোমার ছবি হৃদয়ে আঁকি, একি মায়াই বলো তুমি জড়িয়ে নিলে আমায়। আসলে মন খুব অদ্ভুত একটা জিনিস, যে মানুষকে কষ্ট দিয়েছে সে মানুষটাকেই বারবার ভাবতে বাধ্য করে।
1: ঠিক তাই,
0: মন কখনো বোঝে না বাস্তবতা, সে কেবল অনুভব করতে জানে, আর তাই বারবার ভুল করেও ভালোবাসে।
1: চোখের মেঘে বৃষ্টি নামে ডাকলে তুমি কাছে, একলা প্রহর কাটে না ঘোর ভালোবেসে বেশে, যেদিকে তাকায় আমি তুমি, শুধুই তুমি।
0: সত্যি তো?
1: এসো দুজনে মিলে স্বপ্ন ওড়ায় আকাশে। হ্যাঁ, স্বপ্ন প্রত্যেকেরই আলাদা থাকে, একেবারে নিজস্ব, তবু কখনো কখনো দুটি স্বপ্নের গন্তব্য এক হয়ে যায়। তখন একটা কথাই বারবার বলে হৃদয়, এই মন তোমাকে দিলাম। বন্ধুরা, এবার পুরোটা শুনুন শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।
0: ছায়াছবি মানুষী গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর ও সঙ্গীত পরিচালনায় আনোয়ার পারভেজ।

0: পশ্চিম থেকে এলেও দেশীয় মহিমায় এদেশে বিকশিত হয়েছে ব্যান্ড সঙ্গীত। তারুণ্যের উচ্ছ্বাসে ব্যান্ডের গানে বারবার এসেছে ভালোবাসা। স্বাধীনতার আগে সীমিত পরিসরে এদেশে শুরু হয় ব্যান্ড সঙ্গীতের চর্চা। সেই ধারাবাহিকতায় স্বাধীনতার পর উচ্চারণ, সোলস, ফিডব্যাক, মাইলস ইত্যাদি ব্যান্ড এধারার মিউজিককে জনপ্রিয় করে তোলে। আশির দশকে বিভিন্ন ব্যান্ড তাদের গানকে ছড়িয়ে দেয় সারা দেশের আনাচে কানাচে।
1: সময়ের নানা বাঁকে বেশ কিছু জনপ্রিয় রোমান্টিক গান উপহার দিয়েছে বিভিন্ন ব্যান্ড। তাদের ভালোবাসার গানগুলো এখনো মনে রেখেছেন ব্যান্ড প্রিয় শ্রোতারা।
0: তো বন্ধুরা, এবারই শোনাবো সোলস ব্যান্ডের সেই জনপ্রিয় গান, মন শুধু মন ছুঁয়েছে।

0: সঙ্গীত প্রেমীদের চোখে তিনি তারা হয়ে আছেন। গানই ছিল তাঁর ধ্যান জ্ঞান। সঙ্গীতের মাধ্যমেই তিনি মানুষের ভালোবাসার একজনে পরিণত হয়েছিলেন। হৃদয়টা ছিল মাটি সংলগ্ন, তাই তো দেশের গানে তার বিশেষ ভালোবাসা। সুরে সুরে ছড়িয়ে দিয়েছিলেন ভালোবাসার যত অনুভব।
1: আমি মনে হয় একটু আন্দাজ করতে পারছি তুমি কোন শিল্পী বা কোন গীতিকার কিংবা কোন সুরকারের কথা বলছো।
0: নিশ্চয়ই বলো তো।
1: সম্ভবত আহমেদ ইমতিয়াজ বুলবুল, তাই তো?
0: তিনি হলেন আমাদের আহমেদ ইমতিয়াজ বুলবুল। বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের মানুষদের মুখে মুখে এখনো যেসব গান গুনগুনিয়ে সুরের মূর্ছনা ছড়ায়, সেসব গানের প্রায় অধিকাংশেরই গীতিকার সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

0: আমৃত্যু একের পর এক রচনা করেছি অসংখ্য জনপ্রিয় গান। ১৯৭৮ সালে মেঘ বিজলি বাদল ছবিতে সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে শুরু হয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের চলচ্চিত্রে কাজ করা। কখনো পিঠে ফিরে তাকাতে হয়নি সে মানুষটিকে। একাধারে তিন শতাধিক সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। কাজ করেছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের সাথে। এছাড়াও অসংখ্য গানে সুর করেছেন যার অধিকাংশই তার নিজের রচিত।
1: সুপ্রিয় শ্রোতা, এবারে আমরা শুনব তারই রচিত অত্যন্ত জনপ্রিয় একটি গান,
0: আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে।

প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে প্রান্তিকে চলে এসেছি। শোনাবে এবারে আদরের সন্তান ছবির গান। শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার আমজাদ হোসেন, সুর করেছেন আলাউদ্দিন আলী।

0: শিশুর আনন্দ জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানে শেষ হল। গবেষণা গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনায় লুবনা হাসনা ফারুক মিষ্টি ও আবু সাইদজান কাদরি, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা মধুরা, এখন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। বাংলাদেশের আপামর জনগণকে অসীম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত করে। স্বাধীনতা পরবর্তী সময় দেশের ক্রান্তি লগ্নে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে আমরা তাই দেখতে পাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, উন্নয়ন ও উৎপাদনের সুদূর প্রসারে নীতি গ্রহণ এবং ১৩ দফা কর্মসূচির মাধ্যমে তিনি আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের শক্তি এদেশের জনগণ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা আজ দুঃখের সাথে জানাচ্ছি, গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে এমন একজন মহান রাষ্ট্রনেতাকে আমরা হারিয়েছি 1981 সালের 30 মে। গতকাল ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের 45তম শাহাদত বার্ষিকী। আজ এই উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোচনা সভার। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান এমপি। তিনি ভাষণ প্রদান শুরু করলেই আমরা সরাসরি আপনাদের সেই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে সংযুক্ত করতে চলুন। ততক্ষণ শোনা যাক গান। প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে গান এবং পরে দেশের গান।

0: বক্তব্য রাখছেন।
1: আমরা আনন্দের সাথে জানাচ্ছি এই মুহূর্তে ভাষণ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
0: শহীদ জিয়ার 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জনাব মাহবুবুল্লাহ সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যখন এখানে আসছিলাম এবং এখানে বসে বক্তব্য শুনছি, আমি চিন্তা করছি যে আচ্ছা আমি শুরুটা করব কিভাবে। কারণ এই জন্য এটা চিন্তা করছিলাম যে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা প্রত্যেকেই শহীদ জিয়ার গঠিত রাজনৈতিক আদর্শে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য। দলের সাংগঠনিক স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন জন বিভিন্ন দায়িত্বে আমরা নিয়োজিত আছি। এই মঞ্চে খুব সম্ভবত আমি যতটুকু আমি ধারণা করতে পারি সেলিমা আপা আছেন একমাত্র। শহীদ জিয়া যখন জীবিত ছিলেন দপ্তরে বোধহয় সেলিমা আপা কাজ করতেন, কাজে সরাসরি যদি শহীদ জিয়ার সহকর্মী বলা হয় মঞ্চে একজন উপস্থিত আছেন, অন্যরা বিভিন্ন সময় হয়তো দূরে থেকে কাজ করেছেন। সামনে যারা উপস্থিত আছেন আপনারা খুব সম্ভবত অধিকাংশই মনে হয় শহীদ জিয়াকে সামনাসামনি সেভাবে দেখেননি, হাতে গোনা কয়েকজন ছাড়া জীবিত শহীদ জিয়াকে সামনাসামনি দেখেননি। কেউ কেউ, সবাই না, আমি বলেছি অধিকাংশ, মানে কমেন্ট মধ্যেও যারা আছেন তারা দেখেছেন অনেকে। প্রবলেমটা হয়েছে আমার, এই জন্য প্রবলেমটা যে আমি কোন অবস্থান থেকে কথা বলবো, কারণ উনি তো আমার পিতা। এই মুহূর্তে আমি হয়তো দলের দায়িত্বে আছি, দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আছি, ওই হিসাবে চিন্তা করলে উনি আমার নেতা, আবার আরেক দিক দিয়ে চিন্তা করলে আমি ওনার সন্তান। কাজে আমি এখন কোন অবস্থান থেকে কোন দিক থেকে বক্তব্য রাখবো এটা খুব ডিফিকাল্ট একটা বিষয় আমার জন্য, আমার কাছে মনে হয়েছে। বক্তব্যের শুরুতে আমি, যেহেতু আমি ওনার সন্তান, সেজন্য আমি আমার দুটো এক্সপিরিয়েন্স আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই, তারপরে হয়তো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যে রাজনৈতিক অবস্থান থেকে অর্থাৎ ওনার দলের একজন কর্মী হিসাবে ওনার সম্পর্কে আমার বক্তব্য আজকের এই অনুষ্ঠানে। এক্সপিরিয়েন্স প্রথম যেটি, সেটি হচ্ছে এই ঘটনাটি খুব সম্ভব 75-6 এর দিকে হবে ঘটনাটি। স্বাভাবিক সকলের বাসাতেই, বাসার বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য মানুষজন থাকে, আমাদের বাসায় মানুষজন ছিল বাসার কাজে, হাউসকিপিং সহ বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য। তখন বয়স কম, স্বাভাবিকভাবেই এই বয়সে 12-13 বছর বয়সের একজন ছেলের সে কিরকম তখন সে মানুষে থাকতে পারে এটা আপনার ধারণা, দুষ্ট প্রকৃতির ছেলে, যা ইচ্ছা হচ্ছে তাই করার চেষ্টা করছে, যা ইচ্ছা হচ্ছে তাই বলার চেষ্টা করছে। এবং স্বাধীনতার পরপর এখন যেরকম আনফর্চুনেটলি দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে বুলিং হয়, তো স্বাধীনতার পরপর আমরা তখন ছোট, বিভিন্ন পাকিস্তানের মাত্র গিয়েছি, পাকিস্তানে অনেক বেশ কিছু শব্দ যেগুলো দিয়ে মানুষকে বুলিং করা যায় এরকম শব্দ আমরাও শিখেছি তখন স্কুল থেকে এরকম শব্দ। তা আমি সেরকম কয়েকটি শব্দ আমাদের বাসার যে কোনো একজন সহকারী যা ছিল, যারা কাজে সহযোগিতা, তাদের উপরে আমি সেরকম একটু বুলিং করলাম। যেভাবেই হোক আব্বা জিনিসটা জানতে পেরেছেন, জানতে পারার পরে যতটুকু আমার মনে পড়ে উনি কানটা এভাবে ধরে টেনে আমাকে নিয়ে গেলেন। উনি যখন জানলেন ব্যাপারটা, লোকটা, ওরা যেখানে সাধারণত বসত কাজের ফাঁকে ফাঁকে যেখানে রেস্ট করতো ওখানে ওই লোকটা বসা ছিল, উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো, উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে, ভয়ে যেভাবেই হোক, শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, এই ঘটনাটি আমি, আপনারা যে শুনলেন, আপনাদের সামনে যেভাবে আমি তুলে ধরলাম ঘটনাটা, কানটা ধরার স্টাইলটা যেটা দেখালাম, নিশ্চয়ই আপনারা খুব মজা পেয়েছেন। বাট আমি মজা দেওয়ার জন্য আপনাদেরকে ঘটনাটা বলিনি, আমি ঘটনাটা আপনাদের সামনে উল্লেখ করেছি এটি আমাদের সামাজিক বা পারিবারিক শিক্ষার একটি বিষয় আছে এখানে। আমার কাছে 17 বছর পরে দেশে ফেরার পরে আমি মহাসচিব সাহেবের সাথে আরো কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সাথে মাঝে সাঝে কথা প্রসঙ্গে আলাপ করেছি। আমার কাছে মনে হয়েছে আমরা ছোটবেলায় যেই পারিবারিক বা সামাজিক শিক্ষাটা পেয়েছিলাম কোথায় যেন একটা অভাব মনে হয়েছে দেশে ফিরে আসার পরে। এরকম একটা বিষয়ের মনে হয় অভাব আছে, কোথাও একটা অভাব, হয়তো আপনারা আরো ভালো বলতে পারবেন যারা আছেন আপনারা এখানে। এরপরে আমি মনে করি যে এই বিষয়টিতে বোধহয় আমাদের নজর দেওয়া উচিত। এর ভিতরেই সরকারের দায়িত্বভার গ্রহণ করার পরই আমি আমাদের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত যারা আছেন তাদের সাথে আমি বসেছিলাম। আমি তাদের সাথে কান্ধারা ঘটনাটি বলিনি, তবে আমার যে এক্সপিরিয়েন্সটি সেটি আমি তাদের কাছে বলেছি যে মূল্যবোধের যে একটা ঘাটতি দেখা যাচ্ছে এই ব্যাপারে তারা এবং শিক্ষা মন্ত্রণালয় কিভাবে কাজ করতে পারে, অর্থাৎ আমাদের সমাজের সামাজিক মূল্যবোধ, আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেকগুলো ছোট ছোট বিষয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, অসহায়কে সহযোগিতা করা, মানুষের সাথে বিনয়ীভাবে কথা বলা, এই যে এরকম আরো যেগুলো মূল্যবোধ আছে এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিনের জন্য আমাদের। আসুন এরপরে আমি আমার দ্বিতীয় এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই ঘটনাটি 1986 সালের, আব্বা মারা যাওয়ার প্রায় 6 বছর পরের ঘটনা, 5 বছর, 5.5 বছর পরের ঘটনা। আমি প্রথমবার আম্মার সাথে ওমরা করতে গিয়েছি, এটি মাগরেবের মক্কায়, তখন আমরা এটি মাগরেবের সময়কার ঘটনা। মাগরেবের পরে এশার নামাজের আগে আমরা সৌদি গভর্নমেন্টের দাওয়াতেই গিয়েছিলাম। তো তারা তখন, এখন যেরকম আপনারা নিশ্চয়ের মধ্যে অনেকে গিয়েছেন, এখন অনেক বড় বড় হোটেল ওখানে আছে, সেই সকল জায়গায় সরকারি মেহমান যারা থাকে তাদেরকে রাখে তারা। তখন খুব একটা কিছু ছিল না, তখন শুধু এখন যে হারাম শরীফটা মক্কা, মানে যে হারাম শরীফটা যত বড় তখন আরো অনেক ছোট ছিল, এবং চারিদিকে রাস্তা ছিল। তো আমাদেরকে যেখানে রেখেছিল ঠিক রাস্তার উপরে মক্কা হোটেল নামে একটা হোটেল ছিল। আপনারা অনেক আগে যারা গিয়েছেন এখানে, যদি কেউ গিয়ে থাকেন, মধ্যে মক্কা হোটেলের সাথে পরিচিত আছেন, মক্কা হোটেল নামে একটা হোটেল ছিল, ওখানেই তারা কম বেশি মোটামুটি ভাবে গেস্টদেরকে রাখতো, তাদেরকে গভর্নমেন্ট যাদেরকে নিয়ে যেত। তা আমাদেরকে মক্কা হোটেলে রেখেছিল, আমরা একদিনই ছিলাম ওখানে, আবার রাতে জেদ্দায় নিয়ে এসেছিল আমাদেরকে। এনিওয়ে, তো মাগরিবের নামাজ শেষ করে এসার জন্য যাবো, তো আমি হোটেল রুমে এসেছি একটু রিফ্রেশ হওয়ার জন্য। তো আমি লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফট আসবে, দুইটা তিনটা লিফট, খুব বড় যে হোটেল ছিল নট দ্যাট। তো লিফটের সামনে দাঁড়িয়ে আছি, লিফটের জন্য অপেক্ষা করছি, আমার পাশে এসে আরেকটি লোক দাঁড়ালো, লোকটি দাঁড়ালো, তো লোকটিকে দেখেই বোঝা যাচ্ছে, ওর ড্রেস ট্রেস দেখেই বোঝা যাচ্ছে যে ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান হলেও হতে পারে, তবে মোটামুটি ভাবে বলা যায় ইন্দোনেশিয়ান, ওরা যেরকম ক্যাপ ট্যাপ পরে ওরকম। তো লোকটি আমাকে দেখলো, আমাকে দেখে তারপরে আমাকে বলল কোন দেশ, খুব সংক্ষেপ বললো উইচ কান্ট্রি, এইভাবে বলল, তাহলে বাংলাদেশ। লোকটা 2 সেকেন্ডের মধ্যে আমাকে বললো ও বাংলাদেশ জিনিসটা রেকগনাইজ ওভাবে করলো না, কিন্তু ওর সাথে সাথে বললো ও জিয়াউর রহমান। আমার নিজের সাথেই ঘটনাটা ঘটলো, ও বললো যে ও জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমান বলতেই তারা বাংলাদেশ বুঝত, যে বাংলাদেশ বলতেই মুসলমান দেশগুলো জিয়াউর রহমান বুঝত। এটাই ছিল সন্তান হিসাবে আমার আরেকটি এক্সপিরিয়েন্স, যেখানে সন্তান হিসাবে পিতার জন্য আমি গর্ব অনুভব করেছি। এই কথাটা দিয়ে আমি আজকে, আপনারা এখানে যারা আছেন এবং এখানে মিডিয়ার অনেকগুলো ক্যামেরা আছে, নিশ্চয়ই এখানে লাইভ কানেকশনও আছে, এটা দিয়ে যেটা সংক্ষেপে আমি বোঝাতে চাইছি সকলকে, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হেনরি কিসিঞ্জার বলেছিল দেশ স্বাধীনের পরে, দুর্ভাগ্যজনক দুর্ভিক্ষের পরে, যে বটমলেস বাস্কেট। মাত্র কিছুদিনের মধ্যে শহীদ জিয়াউর রহমান কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন একটি পর্যায়ে নিয়ে গেছিলেন বাংলাদেশকে, মহাশিষ্যক ওনার বক্তব্যে বলেছেন যে 1980-81 সালের দিকে বাংলাদেশ চাল রপ্তানি করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এত অল্প সময় এমন জায়গায় বিশ্ব দরবারে নিয়ে গেছিলেন যে মানুষ শহীদ জিয়া বা বাংলাদেশ বললে দুটোকে একসাথেই বুঝত মানুষ। প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা সেই মানুষের বা সেই মানুষটা রেখে যাওয়া আদর্শ বা দলের রাজনীতি আমরা করছি। আজকে আমাদেরকে এই বিষয়টি আমাদেরকে অনুধাবন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মোটামুটি ভাবে যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, যেমন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পরে যেই পরিবর্তনটা মানুষ প্রত্যাশা করেছিল সেই পরিবর্তন হয়নি, অর্থাৎ বলা যায় মোটামুটিভাবে যুদ্ধ বিধ্বস্ত দেশের যা যা ছিল মোটামুটিভাবে সকল কিছুই শহীদ জিয়া ইনহেরিট করেছিলেন, কিন্তু কঠোর পরিশ্রম, সততা, ডিসিপ্লিন সবকিছুর মাধ্যমে তিনি খুব অল্প সময়ে দেশের পরিবর্তন, অনেক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা সহ বাংলাদেশের সকল পর্যায়ের, সকল কর্নারের বিএনপির যে সকল নেতা কর্মীরা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আমি বলতে চাই যে বিগত 12 তারিখের নির্বাচনের পরে আপনাদের দল সরকার গঠন করতে সক্ষম হয়েছে, বাট গত 17 বছরে কি হয়েছে তার জীবন্ত সাক্ষী কিন্তু আপনারা এখানে বলা যায় উপস্থিত প্রত্যেকটি মানুষ। কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল, কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, কিভাবে দেশের শিক্ষা স্বাস্থ্য সকল কিছুকে, বিচার ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থা সকল কিছুকে ধ্বংস করা হয়েছে তার কম বেশি জীবন্ত সাক্ষী আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, এখানে যারা কানেক্টেড আছেন অনলাইনে প্রত্যেকটি মানুষ, রাজনৈতিক দলের সদস্য ছাড়াও কম বেশি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সহ প্রত্যেকটি মানুষ দেশের জীবন্ত সাক্ষী এই ব্যাপারে। বর্তমান সরকার এরকমই একটি বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, এখানে কয়েকজন বক্তা তাদের বক্তব্যে বলেছেন মানুষ প্রত্যাশা করে তার কাছে, যার কাছ থেকে সে কিছু পেতে পারে। একটি কথা প্রচলিত আছে যে ঢিল কোন গাছে মারে মানুষ, আম গাছে মারে, লিচু গাছে মারে, জাম গাছে মারে, যে গাছে ফল আছে, অর্থাৎ যে দিতে পারে। বাংলাদেশের মানুষের প্রত্যাশাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে, যে দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করে গিয়েছিলেন, যে দলকে জনগণের ভিতরে ভিত্তি স্থাপন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই দলের কাছেই মানুষ প্রত্যাশা করে। আজকে আপনারা যারা এই আলোচনা অনুষ্ঠানে যোগদান করেছেন, সারাদেশেই কম বেশি সব জায়গায় এরকম আলোচনা অনুষ্ঠান হচ্ছে। আজকের এই অনুষ্ঠানটি আমাদের বহু নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী হয়তো রাতে, সন্ধ্যায় বা আগামীকাল অনলাইনের মাধ্যমে সব বক্তার বক্তব্যই শুনবেন। তাদের সকলের উদ্দেশ্যে আমি বলব যে আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনারই উত্তরাধিকার তারা। কাজেই আসুন, শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। বর্তমান সরকার একটি রাজনৈতিক সরকার, অর্থাৎ একটি রাজনৈতিক দল যার নীতি আছে, যার আদর্শ আছে, যার পরিকল্পনা বা ম্যানিফেস্টো আছে, যে পরিকল্পনা বা ম্যানিফেস্টো আমরা দেশের মানুষের সামনে তুলে ধরেছিলাম 12 তারিখের নির্বাচনের আগে, এবং দেশের মানুষ এই ম্যানিফেস্টো বা পরিকল্পনা দেখেছে, শুনেছে, বুঝেছে, এবং 12 তারিখে তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে সেই দায়িত্ব দিয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, এই পরিকল্পনা যদি, যেহেতু 12 তারিখ পর্যন্ত এই পরিকল্পনাটি ছিল বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা, 12 তারিখ পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো, কিন্তু 13 তারিখ সকাল থেকে বাংলাদেশের মানুষের রায় যখন আমরা জানতে পারলাম, যখন 151 পার হয়ে গেল, তখন বোঝা গেল বাংলাদেশের মানুষ 2/3 মেজরিটি দিয়েছে এই পরিকল্পনার পক্ষে, এই ম্যানিফেস্টোর পক্ষে। অর্থাৎ এই ম্যানিফেস্টোটি বা এই পরিকল্পনাটি এখন শুধুমাত্র আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়, বরং এই ম্যানিফেস্টোটি বা এই পরিকল্পনাটি হচ্ছে যে মানুষ যারা এটির পক্ষে রায় দিয়েছে, 52% মানুষ যারা ভোটে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 52% মানুষ, তাদের এটি ম্যানিফেস্টো, তাদের এটি পরিকল্পনা। রাজনৈতিক দলের সরকার হিসাবে অবশ্যই এটি আমাদেরকে পালন করতে হবে, এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। এই পরিকল্পনাগুলোর মধ্যে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচির কথা শুনেছি, আমাদের পরিকল্পনা বা ম্যানিফেস্টোর মধ্যে এই পরিকল্পনার কথা আছে। আমরা এখানে শহীদ জিয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা শুনেছি কিভাবে শহীদ জিয়া শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন, শিক্ষিত করতে চেয়েছিলেন জাতিকে, ঠিক তারই রিফ্লেকশন, শিক্ষা সংক্রান্ত বিষয় আমাদের তারই রিফ্লেকশন আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। এখানে বক্তারা আলোচনা করেছেন কিভাবে গার্মেন্ট শিল্পের, যে গার্মেন্ট শিল্পকে নিয়ে আমরা গর্ববোধ করি, যে গার্মেন্ট শিল্প আমাদের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করছে, সেই গার্মেন্ট শিল্প কিভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল শহীদ জিয়ার সময়, ঠিক একইভাবে অর্থাৎ শিল্পের বিপ্লব আমরা ঠিক একইভাবে তার রিফ্লেকশন রেখেছি আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে। অর্থাৎ আমাদের দেশে কিভাবে শিল্পের প্রসার আবার ঘটানো যায়, কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে আমরা আমাদের অর্থনৈতিক ভিত্তিকে গড়ে তুলতে পারি, যেমন বন্ধ কলকারখানাগুলো চালু করার সহ যে পরিকল্পনা আমরা নিয়েছি, ঠিক একইভাবে আমরা পরিকল্পনা নিয়েছি কিভাবে নতুন নতুন ডাইভার্সিফিকেশন, কি কি ইন্ডাস্ট্রি এই দেশে আমরা গড়ে তুলতে পারি, সেই পরিকল্পনাগুলোকে আমরা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে রেখেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এখানে আমরা শুনেছি ডক্টর জাহিদের বক্তব্যে যে নারী বিষয়ক যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় এবং সেই মন্ত্রণালয়ের উৎপত্তি কিভাবে হয়েছিল, সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া কিভাবে জিনিসটিকে তুলে এনেছিলেন সেটি আমরা দেখেছি। আমরা নারীদেরকে এম্পাওয়ার করার জন্য আমাদের ম্যানিফেস্টোর মধ্যে আমরা ফ্যামিলি কার্ডের বিষয়ে একটি বিষয় রেখেছি, ফ্যামিলি কার্ড বিষয়ক একটি বিষয় আমরা রেখেছি। অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ধীরে ধীরে প্রত্যেকটি সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে দেশকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন, আমাদের যে ম্যানিফেস্টোর পক্ষে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোর মধ্যে শহীদ জিয়ার প্রত্যেকটি পথ নির্দেশিকা আমরা গ্রহণ করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে এখন কি দাঁড়াচ্ছে, সরকার সরকারের কাজ করবে, কিন্তু আপনিও কিন্তু সেই দলেরই একজন, যে দলের সরকার সেই দলের একজন আপনি কিন্তু কর্মী, আজকে সেই দলের কর্মী। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসাবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন, সঠিক কাজটিকে আপনি সহযোগিতা করতে থাকবেন, তখনই এই সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব। আমাদের সংসদের যে 214 জন এমপি, আমাদের যে 50 জন আমি সহ 50 জন যে ক্যাবিনেট সদস্য আছেন, আমরা শুধু পরিশ্রম করলেই কিন্তু কার্যক্রমগুলি সফল হবে না, আপনাদের সকলের সহায়তা প্রয়োজন হবে। আপনারা প্রত্যেকটি মানুষ দেশের, সারা দেশের আনাচে কানাচে আমাদের বিএনপি বলুন, যুবদল বলুন, ছাত্র দল বলুন, স্বেচ্ছাসেবক দল বলুন, মহিলা দল বলুন, আইনজীবী ফোরাম বলুন, তাঁতি দল বলুন, শ্রমিক দল বলুন, অর্থাৎ আমাদের মূল দল সহ প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনে গ্রামে গঞ্জে হাটে বাজারে উপজেলায় পৌরসভায় বিভাগীয় শহরে যেখানেই বলুন না কেন, 12 তারিখের নির্বাচনের আগে যেভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দলকে আপনারা জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন, ঠিক জিতিয়ে আনার পরেই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, বরং আমাদের সেই অক্লান্ত পরিশ্রমকে এখন আবারও কন্টিনিউ করতে হবে। একটি নির্বাচনের মাধ্যমে যেমন আমরা জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের কাজগুলো, আমাদের লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদেরকে হতে হবে। একটি সফল সরকার হতে পারলেই আমরা, তাও কি, জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে, এবং জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয় তাহলে অবশ্যই শুধুমাত্র 214 জন এমপি বা 50 জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে, এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। এখন আপনারা হয়তো বলতে পারেন, প্রিয় সহকর্মীবৃন্দ, যে আমি তো এমপি না, মন্ত্রী না, বা আমি সরকারের সাথে রিলেট না, আমি কিভাবে এবার কাজে সহযোগিতা করব। প্রিয় সহকর্মী, আপনি এমপি নন, আপনি মন্ত্রী নন, আপনি হয়তো উপজেলা চেয়ারম্যানও নন, আপনি হয়তো ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যানও নন বা মেম্বারও আপনি নন, আপনি কিভাবে কাজটি করবেন? আপনি একজন রাজনৈতিক কর্মী, আপনি আপনার যে সংগঠন আছে, আপনার যে রাজনৈতিক কার্যক্রম আছে, সাংগঠনিক কার্যক্রম আছে, সাংগঠনিক শৃঙ্খলা আছে, এই বিষয়গুলোকে আপনি সঠিক রাখার মাধ্যমে, অর্থাৎ আপনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কাজেই পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হলে আপনি পলিটিক্স করার মাধ্যমেই আপনি দলকে সঠিক রাখবেন, এবং দলকে সঠিক রাখার মাধ্যমেই আপনি সরকারকে সহযোগিতা করতে সক্ষম হবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই 45তম শহীদ জিয়ার 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা শপথ গ্রহণ করতে পারি। কি সেই শপথ? আমরা শপথ গ্রহণ করতে পারি, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটি জনগণকে সাথে নিয়ে 2024 সালের 5ই আগস্ট জনগণকে সাথে নিয়ে আমরা একটি সফল আন্দোলন করেছিলাম। 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণকে সাথে নিয়ে আমরা একটি সফল নির্বাচন পার হয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, যেই ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার মাধ্যমে একটি সফল সরকার আমরা কার্যক্রম, সফল সরকারের কার্যক্রম যাতে আমরা শেষ করতে পারি, তাহলেই আমরা একমাত্র 30শে মেতে শহীদ জিয়ার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। প্রিয় সহকর্মী, আসুন এটি হোক সরকার গঠন করার পরে শহীদ জিয়ার প্রথম যে মৃত্যুবার্ষিকী বা শাহাদাত বার্ষিকী, সেই শাহাদাত বার্ষিকীতে এটি হোক আজকে আমাদের শপথ, এটি হোক আজকে আমাদের প্রতিজ্ঞা। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার শাহাদতবার্ষিকী উপলক্ষে আমার আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
1: শিক্ষিত বন্ধুরা, এতক্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ প্রদান করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান এমপি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের সবাইকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে। যেতে যেতে বলে যাই, এতক্ষণ আপনাদের সাথে ধারা বর্ণনায় ছিলাম ফাতিমা আক্তার সোহেলি, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রুহুল আমিন এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রকৌশল নির্দেশনায় ছিলেন তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয়ক হিসেবে ছিলেন এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে। খুদা হাফেজ।
2: এতক্ষণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
3: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী আয়োজনমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: প্রিয় শ্রোতা, মোহাম্মদ সামির হোসেনের কণ্ঠে পরপর দুখানি লালন গীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন খবর।

0: সন্ধে ৬টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সানজিদা সুলতানা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপি রাজধানীর ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় সঞ্চালনা করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান। আইনমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সকলের দায়িত্ব এবং সমাজের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না বলেও জানান। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোন বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ বছরের রাজনীতির দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের ভেতরে এক ধরনের দুর্বৃত্তের রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার প্রত্যক্ষ উদাহরণ জঙ্গল সলিমপুর। তিনি বলেন, জঙ্গল সলিমপুরের প্রকৃত বাসিন্দাদের টেকসই পুনর্বাসনের জন্য সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। সালাউদ্দিন আহমদ বলেন, সারাদেশে যৌথ অভিযানের মাধ্যমে মাদক কারবারি এবং সন্ত্রাসীদের নির্মূল করা হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতার পদাঙ্ক অনুসরণ করে কাজ করছেন। তার কর্ম তৎপরতা এবং নেতৃত্বের গতিশীলতা জনগণের কাছে ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে জাসাস আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক আগ্রাসন রোধে জিয়া শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। রুহুল কবির রেজভী বলেন, দেশে এখন গণতন্ত্র ফিরে এসেছে বলেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে। ঈদ উল আজহার টানা ৭ দিনে সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকে বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশন, বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মস্থলমুখী মানুষের আগমন লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল থেকে সব ধরনের অফিস আদালত ও আর্থিক প্রতিষ্ঠান খুলে যাওয়ার মধ্য দিয়ে আবার কর্মচঞ্চল হয়ে উঠবে রাজধানীর শহর ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হয় বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। ১৯৮৭ সালের ১৫ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৪০তম সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় একজন স্বাস্থ্যকর্মী সহ অন্তত ৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের উত্তরে আরও অগ্রসর হয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দেশটির দক্ষিণে পোড়ামাটি নীতি গ্রহণের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা লেবাননের পূর্বাঞ্চলের জাউতার শহরে রূপকণ্ঠে ইসরায়েলি সেনাবাহিনীর মার্কাভা ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। খেলার খবর ফুটবল। গোয়ায় জহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। সবশেষ আবহাওয়া, আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই খন্দকার অলিউল্লাহ হেলবাকি। দ্য নো টোব্যাকো ডে ওয়াজ অবজার্ভড অ্যাক্রস দ্য কান্ট্রি টুডে থ্রু ভেরিয়াস প্রোগ্রামস। দ্য থিম অব দ্য ডে দিস ইয়ার ওয়াজ আনমাস্কিং দ্য আপিল কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন। On 15th May in 1987, the 40th World Health Assembly of the World Health Organization adopted a resolution to create global awareness against tobacco use. Since then, the day has been celebrated around the world with the aim of creating public awareness against harmful effects of the tobacco consumption and preventing consuming any form of tobacco. The President Mohammad Shahabuddin and Prime Minister Tariq Rahman gave separate messages marking the day. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said the government will provide family cards to 4 crore families across the country. This is the government promise. Farmers' card has been introduced in different parts of the country. Farmers' card will be introduced across the country in phases. A plan has been taken to provide government allowances to the imams of mosques and priests of temple. He said this while speaking at the check distribution ceremony for financial assistance at the Sholokopo Upajila Parishad Auditorium in Jinnada today as chief guest. The law minister said the trial of the Ramisa murder and rape case will begin tomorrow. The maximum sentence will be sought from the court against the accused in the trial of the murder of child Ramisa. He also said it is our responsibility to protect society and the state from the horrors of drugs. Everyone in the society must remain until against drugs. There is no concession against drugs. Presided over by the administrator of Jila Porishad, M. M. Majid, the function was attended among by Deputy Commissioner Mohammad Noman Hussain, Sholokopo Upajila Nirbahi Officer Mohammad Mahfuzur Rahman, Senior Joint General Secretary of District BNP Abdul Majid Bishash, Upajila BNP General Secretary Human Kabir Firoz, and Sholokopo Upajila Officers in Charge Human Kabir Molla. Mosque and Jam Re-Addiction Eradication Program was organized in the town by the initiative of Joshua District Shachashabuk Dal on the occasion of the 45th martyrdom anniversary of Shohid President Ziaur Rahman Bir Uttam. Minister for Power, Energy and Mineral Resources, Onindo Islam, Omid, inaugurated the program as a function held at the district BNP office premises today as chief guest. President of District BNP, Syed Sabrul Haq Sabu, General Secretary and Administrator of Jila Porishad, Delor Hussain Khokon, Organizing Secretary, Rabiul Islam, attended it as special guest. Presided over by the convener of District Shachashabuk Dal, the function was attended by a large number of party leaders and activists. All government, semi-government and private offices, including banks and financial institutions, will reopen tomorrow after a week-long vacation of Eid al-Adha. Public holiday was declared from May 25th to May 31st on the occasion of Eid al-Adha. The officials and employees have enjoyed a 7-day holiday. Many office goers who left the city to enjoy the Eid vacation with their dear and near ones have already started returning to the city. Different food items are distributed among 2,000 helpless and distressed people in Bagar today on the occasion of martyrdom anniversary of Bangladesh Nationalist Party BNP founder and former president Shohid Zia-ur Rahman. The food item included rice, pulse, potato, oil, salt and daily essential commodities. The coordinator of the district BNP distributed these as at function arranged at the old market area as chief guest. A large number of party leaders and workers were present at that time, organized by a non-government organization. Cricket and March Group defeated Argon Group by 5 runs in the Star Cup cricket tournament at Government Boys High School ground in Maipur today. Batting first, March Group scored 136 runs for 5 wickets in this period to 12 overs. In reply, Argon Group managed to score 131 runs for 5 in the stipulated 12 over. Meanwhile, Holud Jersey team defeated Shada Jersey team by 11 runs in the Journey 4-3 team cricket tournament at Baulia Nirodh Krishna Secondary School ground under Shalika Upojila in Magura today. Finally, weather and forecast valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Borishal, and Potuakhali. River ports in these areas are to west cautionary signal number one. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখনকার আয়োজনমালাই আপনারা শুনবেন বাউল গান। বিজয় সরকারের কথামালায় প্রথম গানের শিল্পী সুধাংশু বৈষ্ণব দাস।

প্রিয় শ্রোতা, আপনারা বিজয় সরকারের কথামালায় বাউল গান শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শিল্পী তাপস বিশ্বাস।

শ্রোতা বন্ধু, আপনারা বাউল গানের অনুষ্ঠানে বিজয় সরকার রচিত গান শুনছেন। এবারে কণ্ঠ দিয়েছেন মোকাম আলী।

0: এই গানটির শিল্পী ছিলেন সঞ্জয় দাস সঞ্জু। শ্রোতা বন্ধুরা, বাউল গানের অনুষ্ঠানে বিজয় সরকার রচিত গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা
1: ডান হাতে তুই কা

কাউকে অপমান, ডান হাতে তুই কাউ

প্রকাশ্যে দিস লুকিয়ে দেয়ার, সুযোগ না পেলে নিঃস্ব কাঙাল হাত বাড়িয়ে তোর কাছে এলে দয়াল প্রভু তোর প্রাণের দয়া দেখতে চান। ডান হাতে তুই

কাউকে অপমান, ডান হাতে তুই

বাহাত খান ডান হাতে তুই কা।

আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে ভালো। মুসনাদে আহমদ, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত, সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। মুসলিম শরীফ। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকার থেকে মুক্ত। বাইহাকি। শ্রোতা বন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আল্লাহ পাকের শানে
3: দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা সকাল 9টায় 53% এবং সন্ধ্যে 6টায় 52%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 11 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা 6টা বেজে 42 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: This is Bangladesh Betar giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland rehopose valid till 1 a.m. says that there is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Some places of Chattogram and Sylhet divisions and a few places of Mymensingh, Rajshahi, Khulna and Barishal divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Otherwise, mainly dry weather is likely to prevail elsewhere over the country with partly cloudy sky. Mild heat wave is sweeping across Rajshahi, Rangpur and Khulna divisions along with Dhaka, Tangail, Mymensingh, Narsingdi, Chaandpur, Brahmanbaria and Potuakhali districts, and it may continue. Day temperature may remain nearly unchanged and slight rise in night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Saifpur 37.5 degrees Celsius and the minimum was at Sylhet 23.7 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 36.4 degrees Celsius and minimum 26.8 degrees. Humidity recorded in air at 9 a.m. was 53% and at 6 p.m. 52%. Sunrise over Dhaka tomorrow at 5:11 a.m. and sunset at 6:42 p.m. And that's all for weather for this time.
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ
2: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। সত্য হচ্ছে সন্ধানে আলোর মতো, যা আমাদের পথ চলতে সাহায্য করে। আচার ব্যবহার এবং কর্মতৎপরতার মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে আমরা সত্যিকারের দেশপ্রেমিক। দেশকে ভালোবাসুন, দেশবাসীকেও ভালোবাসুন, দেশের ক্ষতি হয় এমন কর্ম থেকে বিরত থাকুন। জাতি আপনার প্রতি চেয়ে আছে, আপনার সামান্যতম প্রচেষ্টায় জাতির উন্নতি হতে পারে। সহনশীলতা একটি মহৎ গুণ, আমাদের প্রত্যেকের উচিত সহনশীল হওয়া।
5: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নাসরিন আক্তার নিনার কণ্ঠে দেশাত্মবোধক গান। কথা সাজিয়েছেন সাইদুর রহমান সাইদ।

0: নাসরিন আক্তার নিনার কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে বা চালকের সাথে কথা না বলে ট্রাফিক আইন মেনে অত্যন্ত সাবধানতার সাথে গাড়ি চালাই, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি কানিস ফাতেমা শেফা। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।

0: প্রমাণ আছে, আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সে বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন।
1: তিনি আরো বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়। জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চিকিৎসা পেশা কেবল একটি সাধারণ পেশা নয়, বরং এটি মানব সেবার এক মহান ব্রত। তাই নবীন চিকিৎসকদের মানবিক গুণাবলী সম্পন্ন সহমর্মী হয়ে দেশের অবহেলিত ও সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তিনি আজ যশোর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই মিলনায়তনে মেডিকেল কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী, নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যশোর মেডিকেল কলেজের 500 শয্যার পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা এই অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীদের জন্য মানসম্মত প্র্যাকটিক্যাল শিক্ষার পথ সুগম করবে। ড্যাব যশোর জেলা শাখার উপদেষ্টা ডাক্তার মেজবাউর রহমানের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল আজহার চতুর্থ দিনে আজও খুলনা মহানগরীতে ঈদের আমেজ বিরাজ করছে। লোকজন তাদের বন্ধুবান্ধব, প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। তাদেরকে মিষ্টি, ফল, ফিরনি ও সেমাই সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। ঈদ উপলক্ষে মহানগরীর বিভিন্ন স্থানে ঈদ মেলা বসেছে। এদিকে ঈদ উল আজহার চতুর্থ দিনে আজ সাতক্ষীরার সুন্দরবন সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবারে ঈদ বিনোদনের উপর শুনুন আমাদের সাতক্ষীরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: ঈদের চতুর্থ দিনেও সাতক্ষীরার সুন্দরবন সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মুন্সীগঞ্জ ও বুড়িগলিনী ফরেস্ট স্টেশন থেকে অনুমতিপত্র সংগ্রহ করে পর্যটকরা যাচ্ছেন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের কলাগাছি ও দোবেকি টুরিস্ট স্পটে। ঈদের ছুটিতে সুন্দরবনের এসব স্থান ভ্রমণ করতে পেরে খুশি পর্যটকরা।
3: ছোট থেকে বইয়ের পাতায় বা খবরে দেখছি যে সুন্দরবন, অপরূপ দৃশ্য, ম্যানগ্রোভ ফরেস্ট দেখা হয়নি কখনো, এর জন্য ঢাকা থেকে ছুটে আসলাম। এখন বন্ধুরা সবাই আসছি, সবাই দেখব আমাদের দেশে অত্যন্ত এক গুরুত্বপূর্ণ নিদর্শনীয় স্থান, সবাই মিলে উপভোগ করবো, অনেক সুন্দর পরিবেশ।
4: ঈদের পরে বন্ধুরা সব বাইরে থাকে, সবাই আমরা গ্রামের বাড়িতে আসছি, বন্ধুরা সব একসাথে ঘোরার জন্য, সুন্দরবনে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য আমরা অনেকেই আসি যে কখনো সুন্দরবনে আসি নাই।
2: ঈদ উপলক্ষে সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে বলে জানান সুন্দরবনগামী ট্রলার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন।
5: অন্যান্য সময় ছাড়া এখন ঈদের সময় একটু পর্যটক বেশি হয়, কিন্তু আমাদের সময়ের একটা ব্যাপার আছে যে একটা ঈদ হলে 15 দিন পর্যন্ত খুব পর্যটকের চাপ থাকে।
2: সরকারি ছুটির শেষ দিনে সুন্দরবন ছাড়াও 250 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত সুন্দরবন ঘেষা আকাশ লেনা ইকো ট্যুরিজম সেন্টার, দেবাটার ইকো পার্ক, সাতক্ষীরার মুজাফার গার্ডেন সহ জেলার সব পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসু মানুষ ভিড় করছেন তাদের স্বজনদের সাথে নিয়ে। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা।
1: সুন্দরবনের বনজ সম্পদ, জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মাছসহ জলজ প্রাণীর প্রজনন সুরক্ষায় আগামীকাল থেকে টানা 3 মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এই নিষেধাজ্ঞার আওতায় 31 আগস্ট পর্যন্ত জেলে, বাওয়াল, মৌয়াল, গোলপাতা সংগ্রহকারী ও পর্যটকরা সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
6: ভালোই আছি, তোমরা? কেন মাস্টার ভাই, তো সুন্দর পাঞ্জাবি পরেছে, আমাকে জরুরি নাবু যা অনেক সুন্দর শাড়ি পরেছে। যাই হোক, আজকের যে আসর শুরু করার আগে বলি যে অনেকেই তো ইতিমধ্যে গ্রাম ছাড়তে শুরু করেছেন, খেয়াল করেছো কি যে গাছ লাগানো হয়েছে কিনা?
7: ভাই আমরা তো এগুলা তদারকি করছি, অনেক গাছ লাগানো হয়েছে কিন্তু, আর এখনই তো ভালো সময়, বৃষ্টি বাতলা হচ্ছে, এখন কিন্তু গাছ আবার তরতর করে বাড়বেও, আবার খেলো রাখা লাগবে যাতে উপর হয়ে না পড়ে নরম মাটি।
8: এবারে যে ফলের গাছ, ঔষধি গাছ, সব গাছই না লাগাইছি।
6: আমার একটা কথা মাস্টার ভাই, যে আমাকে যারা শহরের থেকে আত্মীয় স্বজন যারা আইছে, এরা তো সব শহরে ফিরতেছে, এখন আমাকেও চিন্তা হইলো এরা যেন সুস্থ সুন্দর ভাবে তারা যেন তাকে জায়গায় যায়।

0: কোনোরকম দুর্ঘটনা যেন না হয় সেই দিকটা চিন্তা করতে হবে।
1: তাড়াহুড়া করা যাবে না যানবাহনে কোনো জায়গায়।
2: একদম ঠিকই বলেছ। আর চলো আজকে যে বিষয় নিয়ে আমরা শুনবো, মাঠে ও গুদামে ডাল ফসলের ক্ষতিকর পোকামাকড় সমূহ এবং তাদের দমন ব্যবস্থাপনা, এটা আমাদের সবারই জানার দরকার। সবারই এটা জানা দরকার যে মাঠের এবং গুদামে এত আমরা ডাল তৈরি করলাম, ডাল উৎপাদিত হলো, সেই ডাল নিয়ে গিয়ে সংরক্ষণ করলাম, কিন্তু ক্ষতিকর পোকামাকড় যদি তাতে ধরে তো চলো আসুন শুনবো তাহলে মাঠে ও গুদামে ডাল ফসলের ক্ষতিকর পোকামাকড় সমূহ এবং তাদের দমন ব্যবস্থাপনা। এ নিয়ে বলছেন ডক্টর এস এম মিজানুর রহমান, তিনি অধ্যাপক ও চেয়ারম্যান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সাক্ষাৎকার গ্রহণ করেছেন তার তানিয়া সুলতানা। চলো আমরা শুনি।
3: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আসরে। আজ আমরা কথা বলব মাঠে ও গুদামে ডাল ফসলের ক্ষতিকর পোকামাকড় সমূহ এবং তাদের দমন ব্যবস্থাপনা সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে আসরে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এস এম মিজানুর রহমান, অধ্যাপক ও চেয়ারম্যান কীট তত্ত্ব বিভাগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আসরে।
4: ধন্যবাদ।
3: শুরুতেই আপনার কাছে জানতে চাইব বাংলাদেশের প্রধান ডাল জাতীয় ফসল কোনগুলো এবং এদের প্রধান ক্ষতিকর কীট পতঙ্গ সমূহ সম্পর্কে।
4: বাংলাদেশের দক্ষিণ উত্তর পশ্চিম জেলাসমূহে ব্যাপকভাবে মসুর, মুগ, খেসারি, মাসকলাই, ফেলন ও মটর চাষাবাদ হয়। বাংলাদেশে ডাল ফসলের মধ্যে চাষযোগ্য এলাকা ও মোট উৎপাদনের দিক থেকে খেসারি প্রথম, মুগ দ্বিতীয়, মসুর তৃতীয়, মাসকলাই চতুর্থ এবং ছোলা পঞ্চম অবস্থানে আছে। কিন্তু ব্যবহার ও জনপ্রিয়তার দিক থেকে মসুর প্রথম স্থান লাভ করে আছে। মাঠে ও গুদামে ডাল জাতীয় ফসলে নানা ধরনের কীটপতঙ্গের আক্রমণ দেখা যায়, যেমন জাপ পোকা মসুর, মুগ, মাসকলাই, ছোলা ও খেসারিতে আক্রমণ করে। মুগ ডাল ফসলে ফ্লি বিটল, চারা, ফুলের থ্রিপস, পাতা মড়ানো পোকা, ফুল ও ফলছেদক পোকার আক্রমণ হয়। ছোলা, মুগ, মাসকলাই ও মসুরিতে ফলছেদক পোকার আক্রমণ হয়। মটর ডাল ও মাসকলাইয়ে বিছা পোকার উপদ্রব দেখা যায়। তাছাড়া সংরক্ষণাগারে বা গুদামে প্রায় সব ধরনের ডালে শুশরি বা ব্লুকিট বিটলের আক্রমণে ব্যাপক ক্ষতি দেখা যায়।
3: এ পর্যায়ে জানতে চাইব এসব কীট পতঙ্গ, যেসব কীট পতঙ্গের নাম আপনি বললেন, এসব কীট পতঙ্গের মাঠ ফসলে আক্রমণ, ক্ষতির ধরন এবং দমন ব্যবস্থাপনা সম্পর্কে।
4: জাপ পোকা সাধারণত দলবদ্ধভাবে মসুর, মাসকলাই ও খেসারির পাতা, কাণ্ড, ডগা, পুষ্পমঞ্জরি ও ফলে আক্রমণ করে থাকে এবং সেখান থেকে রস চুষে খায়। জাপ পোকা হলদে মোজাইক রোগের বিস্তারে বাহক হিসাবে কাজ করে। আক্রমণের মাত্রা বেশি হলে ডাইমেথোয়েড জাতীয় কীটনাশক যেমন টাফগড় প্রতি 2 লিটার পানিতে 2 মিলিলিটার হারে স্প্রে করতে হবে। ফলছেদক পোকার আক্রমণে অনুকূল আবহাওয়ায় ছোলার ফলন শতকরা 80%-এরও বেশি কমে যেতে পারে। ফলছেদক পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য ক্ষেতে পতঙ্গবুক পাখি বসার ব্যবস্থা করা যেতে পারে। ছোলার মধ্যে আন্তঃফসল যেমন ধনিয়া, গম, সরিষা, তিসি ইত্যাদি ফসলের চাষ করে আক্রমণের মাত্রা কমানো যেতে পারে। আক্রমণের মাত্রা বেশি হলে থায়ামেথোক্সেম প্লাস ক্লোরানট্রিনিলিপ্রোল যেমন ভিটাকো 40 WG প্রতি লিটার পানিতে 0.15 গ্রাম হারে মিশিয়ে 7-10 দিন পরপর স্প্রে করতে হবে। মুগ ডাল ফসলে ফ্লি বিটল, চারা ও ফুলের থ্রিপস, পাতা মড়ানো পোকা, ফুল ও ফলছেদক পোকার আক্রমণ হয়। আক্রমণের মাত্রা বেশি হলে আইসোপ্রোকার্ব জাতীয় কীটনাশক যেমন মিপসিন 75 WP প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া গরম ও শুষ্ক আবহাওয়ায় মুগ ফসলে থ্রিপসের ব্যাপক আক্রমণ দেখা দেয়। আক্রমণের মাত্রা ব্যাপক পরিলক্ষিত হলে ক্লোরফেনাপির যেমন ইন্ট্রিপিড 10 SC প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার হারে মিশিয়ে 7 দিন পরপর 1-2 বার স্প্রে করতে হবে। অথবা ইমিডাক্লোপ্রিড জাতীয় কীটনাশক যেমন ইমিটাফ 20 SL প্রতি লিটার পানিতে 0.5 মিলিলিটার হারে মিশিয়ে 7-2 দিন পরপর স্প্রে করতে হবে। এছাড়া মুগ গাছে ফুল ধরার সময় থেকে ফুল ও ফল ছেদক পোকার আক্রমণ দেখা দিতে পারে। এক্ষেত্রে থায়ামেথোক্সেম এবং ক্লোরানট্রিনিলিপ্রোলের মিশ্রণ যেমন ভিটাকো 40 WG প্রতি লিটার পানিতে 0.15 গ্রাম হারে মিশিয়ে 7-10 দিন পরপর স্প্রে করতে হবে।
3: সবশেষে আপনার কাছে জানতে চাইব ডাল ফসল সংরক্ষণকালীন সময়ে গুদামে বা বাড়িতে পোকা কিভাবে ক্ষতি করে এবং তা থেকে পরিত্রাণের উপায় কি।
4: ডাল বীজ গুদামে বা বাড়িতে সংরক্ষণকালে শুষ্রী পোকার আক্রমণে বীজ নষ্ট হয়ে যেতে পারে। এতে বীজ খাওয়ার অনুপযুক্ত হয়ে যায় এবং অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে যায়। একটি কথা আমরা সবাই জানি যে গুদামজাত ফসলকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। আমরা প্রথমেই আসি গুদামজাত ডাল আমরা কিভাবে শুকাব। গুদামে বীজ সংরক্ষণের আগে ডাল বীজ সবসময় পরিষ্কার ও শক্ত খোলায় রেখে পাতলা করে ছড়িয়ে কটকটে করে শুকাতে হবে। কোন সময় বৃষ্টি হলে বীজ পুনরায় শুকাতে হবে। সংরক্ষণের জন্য ডালের দানা শুকিয়ে আর্দ্রতার পরিমাণ 8 থেকে 9 ভাগ নিয়ে আসতে হবে। শুকনো ডাল দাঁতের নিচে কামড় দিলে যদি খট শব্দ হয় তাহলেই বোঝা যাবে বীজ সংরক্ষণের উপযোগী হয়েছে। এছাড়া সংরক্ষণ পাত্রে আমরা ডাল কিভাবে ভরব এবং রক্ষণাবেক্ষণ করব। গুদামজাতকরণের পূর্বে দানা ভালোভাবে পরিষ্কার করতে হবে। ডাল বীজ ঠান্ডা করে তারপর সংরক্ষণ পাত্রে ভরতে হবে। ডালের দানা শুকিয়ে বায়ুরোধী পাত্র যেমন পলিব্যাগ সহ ছালার বস্তা, ধাতব বা প্লাস্টিক ড্রামে সংরক্ষণ করতে হবে। অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট বা ফসটক্সিন ট্যাবলেটের 2টি বড়ি প্রতি 100 কেজি গুদামজাত ডালে ন্যাকড়ার পুটলিতে বেঁধে ব্যবহার করলে দীর্ঘ সময় বীজ ভালো থাকবে। বীজের জন্য টন প্রতি 300 গ্রাম মেলাথিয়ন বা সেবিন 10% গুঁড়া মিশিয়ে পোকার আক্রমণ প্রতিরোধ করা যায়।
3: আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। নিশ্চয়ই আমাদের কৃষিজীবী ভাই বোনদের তথ্যগুলি উপকারে আসবে।
4: আপনাকে অনেক ধন্যবাদ।
2: ততক্ষণ শুনছিলাম আমরা মাঠে ও গুদামে ডাল ফসলের ক্ষতিকর পোকামাকড় সমূহ এবং তাদের দমন ব্যবস্থাপনা, এ নিয়ে বলছিলেন ডক্টর এস এম মিজানুর রহমান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। গান শুনতে যাচ্ছ তো?
5: গানের ব্যবস্থা করো।
2: গান তো শুনব, তার আগে যে কাজটা করার দরকার সেটা হচ্ছে কি, যে আমাদের চারপাশে যে সমস্ত খালগুলো পড়ে রয়েছে অথবা কি বলবো নালার মধ্যে পড়ে রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে। সবই তো আর
5: সরকারের
2: উপর তাকিয়ে থাকলে, আমরা যদি মনে করি যে এই যে ক্যানেলটা এইটুকু যদি আমরা এটাকে যদি খনন করা হয় তাহলে কিন্তু এই চারপাশে লোকের উপকার হবে। প্রশাসনকে আমরা জানাবো, হ্যাঁ আমাদের সব উপকার হবে, আমরা প্রশাসনকে জানাবো, এইটা কিন্তু করতে হবে
5: সবাই মিলে উদ্যোগ নিতে হবে।
2: আসলে তুমি ঠিকই বলেছ যে দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশ আমার সব বললে হবে না, আমার কাজ করে, কাজ করে প্রমাণ করতে হবে যে আমি সত্যিকারের দেশপ্রেমী। হ্যাঁ, কথা তো সবাই আমরা বলতে পারি কিন্তু কাজ কজন করতে পারি?
6: দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে
2: চলবে না রে, চলবে না।
0: একটা কথা আছে, দেশ আমারে কি দিল সেটা চিন্তা না করে আমি দেশকে কি দিতে পারলাম
5: এটাই বড়
2: কথা। চলো, এত সুন্দর সুন্দর কথা যখন বললে আর ঈদের রেশ যখন এখনো রয়ে গেছে,
5: একটা গানের ব্যবস্থা করো,
2: ভালো লাগবে তোমাদের গান শোনায়, খুব ভালো লাগবে। শিল্পী কল্যাণী ঘোষ, গীতিকার ও সুরকার এম এন আখতার। চলো শুনি আমরা।
5: আচ্ছা।

0: গান শুনলে শিল্পী ছিলেন কল্যাণী ঘোষ, আর গানটির গীতিকার ও সুরকার এম এ আক্তার। আচ্ছা, এবারে সেই এ সপ্তাহের কৃষি নিয়ে ইসমত জাহান এমিয়াপা, তিনি বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি। তো চলো সেটা শুনি। তার সাথে কথা বলেছেন সজীব দত্ত।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আজকের আসরে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমরা আজকে কথা বলব এ সপ্তাহের কৃষি এ বিষয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসমত জাহান এমি, বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কৃষি মন্ত্রণালয়। আপনাকে স্বাগত। আপনার কাছে শুরুতেই আউশ ধান সম্পর্কে জানতে চাই।
2: এখনো আউশের বীজ বোনা না হয়ে থাকলে অতি দ্রুত বীজ বপন করতে হবে। আউশের উচ্চ ফলনশীল জাতগুলো হল বিড়ি ধান 21, বিড়ি ধান 27, বিড়ি ধান 48, বিড়ি ধান 65, বিড়ি ধান 83, বিড়ি ধান 85, বিড়ি ধান 98, বিড়ি ধান 106 এবং বিনা ধান 19। এসব জাতগুলো চাষ উপযোগী। চারার বয়স 12-15 দিন হলে ইউরিয়া সারের প্রথম কিস্তি হিসাবে একর প্রতি 18 কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে এবং এর 15 দিন পর একই মাত্রায় দ্বিতীয় কিস্তি উপরি প্রয়োগ করতে হবে। আর ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে জমিতে সার প্রয়োগের সময় ছিপছিপে পানি রাখা সহ জমি আগাছামুক্ত রাখতে হবে।
1: আমন ধান সম্পর্কে জানতে চাই।
2: আমন ধানের ক্ষেত্রে নিচু এলাকায় বোরো ধান কাটার 7-10 দিন আগে রোপা আমনের বীজ ছিটিয়ে দিলে বা বোরো ধান কাটার সাথে সাথে আমন ধানের চারা রোপণ করলে বন্যার বা

0: বর্ষায় পানি আসার আগেই চারা সতেজ হয়ে ওঠে এবং পানি বাড়ার সাথে সাথে সমান্তরালে বাড়ে। চারা রোপণের 10 থেকে 15 দিন পর সামান্য ইউরিয়া ছিটিয়ে দিলে তাড়াতাড়ি চারা বাড়ে এবং ফলন ভালো হয়। এ মাসের মধ্যেই রোপা আমনের জন্য বীজতলা তৈরি করতে হবে। এছাড়াও স্বল্প সময়ে অধিক জায়গায় ধানের চারা নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধভাবে নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট গভীরতা লাগানোর জন্য রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করতে পারেন। এ যন্ত্র দ্বারা চারা রোপণের জন্য ট্রে অথবা পলিথিন শীটের উপর চারা উৎপাদন করতে হয়। 3 থেকে 4 পাতা বিশিষ্ট 20 থেকে 22 দিন বয়সের চারা এ যন্ত্রের সাহায্যে জমিতে রোপণ করা যায়। জমি উর্বর হলে সাধারণত কোন রাসায়নিক সারের প্রয়োজন হয় না, তবে অনুর্বর হলে প্রতি বর্গমিটার বীজতলার জন্য 2 কেজি জৈব সার মাটির সাথে মিশিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। প্রতি বর্গমিটার জমির জন্য 80 গ্রাম বীজের প্রয়োজন হয়। বীজ বোনার আগে অঙ্কুরিত করে নিলে তাড়াতাড়ি চারা গজায়। এতে পাখি বা অন্যান্য কারণে ক্ষতি কম হয়। ভালো চারা পাওয়ার জন্য বীজতলায় নিয়মিত সেচ দিতে হবে, অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, আগাছা দমন, সবুজ পাতা ফরিং ও থ্রিপসের আক্রমণ প্রতিহত করার সহ অন্যান্য কাজগুলো সতর্কতার সাথে করতে হবে। জ্যৈষ্ঠ মাসে আউশ ও বোনা আমনের জমিতে পামরি পোকার আক্রমণ দেখা যায়। পামরি পোকা ও এর কীড়া পাতার সবুজ অংশ খেয়ে গাছের অনেক ক্ষতি করে। আক্রমণের প্রাথমিক পর্যায়ে হাত জাল, গামছা, লুঙ্গি বা মশারি দিয়ে পামরি পোকা ধরে মেরে ফেলতে হবে। তাছাড়াও আক্রান্ত গাছের গোড়া থেকে 5 সেন্টিমিটার অর্থাৎ 2 ইঞ্চি রেখে বাকি অংশ কেটে কীড়া ও পোকা ধ্বংস করতে পারেন। আর যদি আক্রমণ বেশি হয় তাহলে অনুমোদিত কীটনাশক সঠিক মাত্রায় সঠিক সময় প্রয়োগ করতে হবে।
1: এ পর্যায়ে আপনার কাছে পাট এবং তুলা সম্পর্কে জানব।
0: পাটের জমিতে আগাছা পরিষ্কার, ঘন ও দুর্বল চারা তুলে সেচ দেয়া এসব কাজগুলো এখন করতে হবে। ফাল্গুনি তোষা জাতের জন্য একর প্রতি 40 কেজি ইউরিয়া সার উপরে প্রয়োগ করতে হবে। আর মাটিতে রস না থাকলে বা দীর্ঘদিন বৃষ্টি না হলে হালকা সেচ দিতে হবে এবং বৃষ্টির কারণে পানি জমে থাকলে তা নিকাশের ব্যবস্থা করতে হবে। পাট শাক যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর, তাই নিড়ানির সময় তোলা অতিরিক্ত পাটের চারা ফেলে না দিয়ে শাক হিসাবে ব্যবহার করতে পারেন। এ সপ্তাহে পাটের বিছা পোকা বা ঘোড়া পোকা জমিতে আক্রমণ করতে পারে। বিছা পোকা দলবদ্ধভাবে পাতা ও ডগা খায়, আর ঘোড়া পোকা গাছের কচি পাতা ও ডগা খেয়ে পাটের অনেক ক্ষতি করে। বিছা পোকা ও ঘোড়া পোকার আক্রমণ রোধ করতে পোকার ডিমের গাধা পাতার নিচ থেকে পোকা সংগ্রহ করে মেরে বা পুড়ে ফেলতে হবে। আর জমিতে ডালপালা পুঁতে দিলে পোকা খাদক পাখি যেমন শালিক, ফিঙ্গে এসব পোকা খেয়ে আমাদের দারুণ উপকার করে। আর যদি আক্রমণ বেশি হয় তাহলে অনুমোদিত কীটনাশক সঠিকভাবে সঠিক সময় সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন। তুলার ক্ষেত্রে আমরা জানি যে আগামী আষাঢ় শ্রাবণ মাস তুলা বীজ বপনের উপযুক্ত সময়, তাই আপনারা যদি তুলা চাষের উপযোগী জমি থাকে এবং আপনি তুলা চাষে আগ্রহী হন তাহলে তুলা উন্নয়ন বোর্ডের নিকটবর্তী অফিস বা ইউনিটে যোগাযোগ করতে পারেন।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।
0: আপনাকেও ধন্যবাদ।

0: ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা।
1: তাল গাছ সব গাছকে সারিয়ে এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে।
0: আরে তাল গাছের মাথা তো ন্যাড়া, পাতা নাই, এমন হইল কেমনি?
2: ঠাডা পুইরা এমন সর্বনাশ সেরে বইন।
0: ঠাডা মানে তো বজ্রপাত, কও কি মিয়া।
3: বৃষ্টি তুফান শুরু হয়েছে, অখন বাইরে খাড়ায় কথা না কইয়া তাড়াতাড়ি ঘরে আসো সবাই, ঠাডাও পড়বো।
1: গাড়িটা রাহম কই ভাবি?
3: ওই যে উদলা নতুন গরুর ঘরে ঢুকায় দেন ভাই।
1: আচ্ছা,
2: আমিও গরু ছাগল গুলা ঘরে এনে রাখি।
3: ঠাডা পড়তেছে, আপনি এক পাও নড়বেন না।
0: ম্যাগের ডাক শুনলে গরু ছাগল গুলা নিজে নিজে বাড়িতে সুইটাইব ভাই। যান
3: ওই যে আবার,
1: এমন দিনে বজ্রপাত বেশি হয় আর ঘন ঘন হয়। এই সময় ঘরের বাইরে খোলা মাঠে বিদ্যুতের তারের নিচে লম্বা বড় গাছের পাশে নদীতে নৌকায় পানির কাছে ঠাকুরটা নিষেধ।
0: শুনছি ওইসব জায়গা হইল বিদ্যুতের জমাট ঘর, মানে ইলেকট্রিক চার্জ খুব বেশি। বজ্রপাত হইলেই মানুষ বা অন্য কোন প্রাণীর শরীরের রক্ত ওই বজ্রপাতের বিদ্যুৎ যখন তখন কাছে টানে, শরীর পুইড়া ছাই হইয়া যায়।
2: কোন কি ভাবি?
1: হ্যাঁ, এই জন্যই বজ্রপাত শুরু হইলে পথচারীদের হাতের আংটি, ঘড়ি, ছাতা, সোনারূপার অলংকার, চাবি আর চাষি ভাইদের কাঁচি, খুন্তি, কোদাল সব খুইলা কমপক্ষে 50 হাত দূরে সরায় রাখতে হয়। ধাতুর তৈরি জিনিস চুম্বুকের মতন বিদ্যুৎ রে কাছে টানে।
0: সোজা খাড়ায় না থাকিয়া শুকনা মাটিতে শুয়া পড়তে হয়, খাড়া হইলেই বিপদ।
3: হ, লম্বা গাছের নিচে থাকো না মানা, ওই লম্বা গাছ চুম্বুকের মতন ঠাডা, মানে এই বজ্রপাতের বিদ্যুৎ কাছে টানে, কেউ রক্ষা পায় না।
2: এইসব শুনেই তো সরকারি বিধি মতন পুকুর পাড়ে কড়া তাল গাছ লাগাইছিলাম, ঠাডা বইরা 3-4টা গাছ একেবারে ছাই হয়ে গেছে। আবারও বেশি করে তাল গাছ লাগানো লাগবে।
3: আজ আবার শুরু হয়েছে, শহরের দালান ঘরে দেওয়ালে লম্বা চুম্বুক মিশানো লোহার দণ্ড লাগানো থাকে। জ্বরের দিনে ঠাডা পড়ার সময় বিদ্যুৎ নিরোধক হিসেবে ওই দণ্ড বিদ্যুৎ চুইসা নিয়ে ঘরবাড়ি রক্ষা করে।
1: এইসব বিষয়ে আবহাওয়া বিভাগ সতর্কবাণী প্রচার করেছেন, ওইসব মাইনা চললে কোন বিপদই ঘটবো না।
0: তাইলে আসেন সবাই বলি,
3: বজ্রপাত চলাকালীন বিধি নিষেধ মাইনা চলি,
1: জানমাল রক্ষার কথা সবাই রে বলি।
4: এ সপ্তাহের কৃষি শোনা হলো। দেখো, এই যে বজ্রপাতের কথা আমরা বলেছি, এখন কিন্তু ঘন ঘন বজ্রপাত হয়। বলছিলে যে তাল গাছের অভাবে এত
5: বড় বড় গাছ লাগাইতে হবে, তাল গাছ, বিশেষ করে তাল গাছ যেগুলো লম্বা গাছ এগুলো বেশি বেশি লাগাইতে হবে।
6: এই ঠাডার জন্য তো সবাই বলে বড় যত লম্বা গাছ লাগানো।
5: আর কেউ দেখলে না যে পরিমাণ ঠাডা পড়লো, অনেক ভয় পাইছি ভাই, অনেক ভয় পাইছি।
4: তো দেখ, আমাদের কিন্তু বজ্রপাত সম্পর্কে প্রায় বলা হচ্ছে, আমাদের বেতারে টেলিভিশনে বজ্রপাত থেকে সতর্ক থাকতে বলা হচ্ছে। যে মুহূর্তে দেখছেন যে আকাশ ঘন মেঘে ঢেকে গেছে, দেখা যাচ্ছে যে প্রচন্ড ঝড় বৃষ্টির একটা আশঙ্কা দেখা যাচ্ছে, তখন ঘর থেকে না বেরোনোই উচিত। যারা নাও ছেড়ে দিয়েছেন তাদেরকেও নাওটা কুলে রাখা উচিত, এবং এই সময়টা খুব সাবধান থাকা উচিত, তাই না?
5: মনে করো যাদেরও বাইর হয়ে গেছে, তাহলে তাদের মনে করো যে ওখানে গাছের নিচে যাওয়া যাবে না,
6: বড় তাৎক্ষণিক ব্যবস্থা,
5: তাৎক্ষণিক নিচে যাবে, কানের মধ্যে আঙ্গুল দিয়ে বসে পড়া লাগবে যদি বজ্রপাত হয়।
6: আর নিরাপদ জায়গায়,
5: যতটা সম্ভব নিরাপদ জায়গায় একটু যাওয়া লাগবে।
7: না, আর ঘরের মধ্যে থাকলে ওদের জানলার কাছে যাওয়া যাবে না, আর ওদের
6: মোবাইলে কথা বলা যাইব না।
7: আবার যে মোবাইল ফোন দিয়ে যে ওদের বজ্রপাত হইতেছে ওটার ছবি তোলার জন্য যে অনেকে আসতে দেয় যে দাওনাদের ছবি তুলি, ওটা কিন্তু খুব না, এগুলি করা
4: আসলে কিন্তু রাজা মিয়া একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। আমরা এই সমস্ত সময় আজকাল যে বিশেষ করে বজ্রপাত হয় বা কোন জায়গায় কোন হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটে গেল, আমরা উদ্ধার করার থেকে বেশি
5: ছবি তোলা নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, সেটা করা যাবে
6: না। বিভিন্ন দুর্ঘটনার সময় জানা ছবি তুলে ওইটা করা যাবে না।
4: তাকে উদ্ধার করা, তার সেবা এগিয়ে যাওয়ার থেকে বড় কাজ হচ্ছে ছবি তোলা, এটাও কিন্তু ঠিক না,
5: বড় অসহযোগিতা হয়। বেশি বেশি মানুষের ভিড় হয় তখন মনে করো যে যারা উদ্ধার কর্মী তারাও পৌঁছাবার পায় না সেই জায়গায়, তাই না মাস্টার ভাই?
4: হ্যাঁ, আমাদের নিজের বোঝা উচিত যে আমরা যেন মোবাইলে একেবারে আসক্ত না হয়ে পড়ি। আমাদের আগে তো কাজ নিজেকে বাঁচানো, অপরকে কি করে বাঁচানো যায়, পরের জন্য আমরা কি সুযোগ সৃষ্টি করতে পারি, সেটা না করে আগে আগে ছবি তোলা এই জিনিসটা খারাপ।
6: সবাই মিলে সহযোগিতা করতে
4: কি বলো তুমি জড়াবাই কি বলো?
8: সেটাই তো করছি,
6: বিপদে আগে
8: খালি মোবাইল নিয়ে পড়ে থাকলে হবে না।
4: তো আমাদের আজকের আসরের কাজ এ পর্যন্তই, আসরের সময়ও প্রায় শেষ। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি।
6: হ্যাঁ, চলো যাই, উঠি।

0: বাংলাদেশ বেতার আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় বৈশাখী খাতুন, করণ শিকদার এবং আমি লায়লা পারভিন কেয়া। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ তহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রাশেদুল ইসলাম ও এস এম আল জুবায়ের এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমাদের শুনছেন, আপনাদের প্রত্যেককে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান দুরবার। সৈনিক ভাই ও বোনেরা, দুরবার অনুষ্ঠানে আপনাদের জন্য আজকের নিবেদন চিত্রগীতি। তার আগে জানিয়ে দিই আপনাদের সাথে রয়েছি আমরা কজন। আমি কনুজ শিকদার,
1: আমি লায়লা পারভিন কেয়া,
2: এবং আমি বৈশাখী।
0: সৈনিক ভাই ও বোনেরা, বলছিলাম চিত্রগীতির কথা। হ্যাঁ বন্ধুরা, চিত্রগীতি অনুষ্ঠানে আপনাদের জন্য আজ রয়েছে ছায়াছবির গান।
2: চিত্রগীতির আয়োজনে প্রথমেই আমার প্রাণের প্রিয়া ছায়াছবি থেকে এন্ড্রুকিশোর এবং বেবি নাজনীনের কণ্ঠে শুনবেন একটা নজর দেখা হলেই বেঁচে যাই আমি এই গানটি।

এবারে শোনাব হৃদয়ের কথায় ছায়াছবির গান। হাবিব ওয়াহিদ গেয়েছেন ভালোবাসব বাসপুরে বন্ধু তোমায় যতনে এই গানটি।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা শুনছেন ছায়াছবির গান চিত্রকৃতিতে। এবারে শোনাব রাজকুমার ছায়াছবির গান, একসাথে গিয়েছেন বালাম ও কোনাল।

0: সৈনিক ভাই বোনেরা এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আর সেই সাথে শেষ হয়ে গেল দুরবারের আয়োজনমালা। দুরবারে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি কনুজ সিকদার,
1: আমি লায়লা পারভিন কেয়া,
2: আমি বৈশাখী।
0: দুরবার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি শাকিল আহমেদ। এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশ জয়ের জন্য 163 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 ওভারে 2 উইকেটে 19 রান করেছে। এর আগে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 162 রান করে। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় শুরু হবে। এদিকে ডাবলিনে ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় ম্যাচে আজ পাকিস্তান স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 9টায় খেলা শুরু হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 25 রানে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্বাগতিক ভারতের মোকাবেলা করবে। এর আগে আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শ্রীলঙ্কাকে 2-0 গোলে পরাজিত করে নেপাল নারী দল প্রতিযোগিতার সেমিফাইনালে উন্নীত হয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মে পিএসজি। গতরাতে হাঙ্গেরির বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে পেনাল্টি শুট আউটে আর্সেনালকে 4-3 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতে নিয়েছে পিএসজি। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময় শেষে 1-1 গোলে সমতা থাকলেও পেনাল্টি শুট আউটের মাধ্যমে খেলা নিষ্পত্তি হয়। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র 11 দিন বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে ইতোমধ্যে চূড়ান্ত দলের নাম ঘোষণা শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। আগামী মঙ্গলবার লাহোর কাতাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 5:30টায় খেলা শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ছাড়া বিকল্প নেই। 3 ম্যাচ সিরিজে পাকিস্তান 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি 4 জুন লাহোরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী শুক্রবার বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দু দলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। দুটি ম্যাচই লেস্টারশায়ারে অনুষ্ঠিত হবে। এদিকে আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতোমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড রুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওই দিনই সন্ধ্যায় নির্বাচনী চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। আগামী মাসের 21-27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। খেলাধুলা খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরও ভালো, আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন। তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।
2: Allah

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো।
2: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها.
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: প্রিয় শ্রোতা, ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখী সংসার। উৎসবের পরে বেশ অনেকদিন পর্যন্ত আনন্দ থাকে মনের মাঝে, আশা করছি সবাই সেই আনন্দেই ভালো আছেন, আনন্দের মাঝেই আছেন, আছেন প্রিয়জনের সাথে। সময়োপযোগী সচেতন সিদ্ধান্ত যাপিত জীবনকে সহজ করে তোলে। সচেতনতা এক ধরনের প্রতিরোধক ব্যবস্থা। আগে থেকেই সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে ছোট পরিবার গড়ে তুলতে হবে, আমাদের আশেপাশে পরিবেশ প্রকৃতি সবকিছুর প্রতি যত্নশীল হতে হবে। এই সবকিছুই আমাদের প্রতিদিনের সচেতনতার একটি অংশ। বন্ধুরা, ডাকবাক্সে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আমরাও সময় নিয়ে হাজির হয়ে গিয়েছি চিঠি এবং ইমেলের উত্তর দেওয়ার জন্য। অন্যান্য সময়ের মতো আজ উপস্থিত আছেন এস এম জাহিদ হাসান।
1: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। শুভেচ্ছা ও স্বাগত আজকের ডাকবাক্স পর্বে।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি বরাবরের মতো। প্রথম চিঠিটি পেয়েছি জুবের আল ফাহাদ আপনার কাছ থেকে, লিখেছেন গফরগাঁও ময়মনসিং থেকে। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং অনুরোধ করেছেন প্রিয় অনুষ্ঠানে নিয়মিত আগের মতো কুইজ চালু করতে।
1: শ্রোতা বন্ধু জুবায়ের আল ফাহাদ, চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানে আগের মতো কুইজ চালুর অনুরোধ করেছেন। আমরা চেষ্টা করছি সব অনুষ্ঠানে আগের মতো কুইজ চালু করার জন্য। কুইজ চালু করতে পারলে আমরা আপনাদেরকে যথারীতি জানিয়ে দেব।
0: শিকদার ইসাক আলী আড়াইসিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের একটি নিয়মিত অনুষ্ঠানের নাম হচ্ছে সুখের ঠিকানা। অনেকে থাকে প্রভাতী অনুষ্ঠান সুখের ঠিকানা নামে জানে। এটি প্রতিদিন সকাল 7:20 নিয়মিত প্রচার করা হয়ে থাকে। আমি এই আসরের নিয়মিত শ্রোতা। একদিন একটি করে বিষয় নিয়ে আলোকপাত করা হয়। প্রচার সীমা ছোট হলেও গুরুত্ব অনেক। কর্তৃপক্ষকে সেজন্য ধন্যবাদ। সুখের ঠিকানা অনুষ্ঠানের প্রথম 5 মিনিটে সাক্ষাৎকার এবং পরবর্তী 5 মিনিটে একটি করে জনসংখ্যা বিষয়ক গান শুনতে চাই।
1: শিকদার ইসাক আলী, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের 4টি পর্বের মধ্যে সকালের পর্বটি নিয়ে মতামত জানিয়েছেন। সুখের ঠিকানা নামে প্রচারিত এই অনুষ্ঠানটির স্থিতি 10 মিনিট প্রতিদিনই প্রচারিত হয়। আপনি ঠিকই বলেছেন যে প্রতিদিন একটি বিষয়ে আলোচনা উপস্থাপন করা হয়, যাতে শ্রোতারা প্রতিদিন সকালে পরিকল্পিত পরিবার গঠন স্বাস্থ্য পুষ্টি বিষয়ে প্রয়োজনীয় তথ্য পরামর্শ পেয়ে যেতে পারেন। তবে অনুষ্ঠানটির স্থিতি কম হওয়ায় একই সাথে আলোচনা এবং গান প্রচার করা আসলে সম্ভব নয়। আশা করি আপনি বিষয়টি ভেবে দেখবেন।
0: এবারে ইমেল থেকে পড়ছি। আফি আফরিন নাগরপুর টাঙ্গাইল থেকে ইমেল করেছেন, লিখেছেন, আপনি, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সচেতনতামূলক কাজ করে যাচ্ছে, আমাদের বিবেককে জাগ্রত করার পাশাপাশি সহায়তা করছে ছোট পরিবার গঠন করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে। এসকরি ছোট পরিবার অনুষ্ঠানটি থেকে যে শিক্ষামূলক ফোন ইন অনুষ্ঠান প্রচার হয়, উঠান বৈঠকের মাধ্যমে পরিবার সহ আশেপাশের লোকজনদের নিয়ে শুনে থাকি। ধন্যবাদ রইল কর্তৃপক্ষকে, বেশি বেশি সচেতনতামূলক ফোন ইন প্রচারের দাবি জানাই।
1: অনেক অনেক ধন্যবাদ আফিয়া আফরিন আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করার মাধ্যমে পরিকল্পিত পরিবার গঠন এবং স্বাস্থ্য পুষ্টি বিষয়ে শ্রোতাদের সচেতন করাই আমাদের উদ্দেশ্য। আশা করি শ্রোতারা অনুষ্ঠান শুনে সচেতন হবেন এবং সুন্দর জীবন গঠনের উপায় খুঁজে পাবেন। ফোন ইন অনুষ্ঠান নিয়মিত প্রচারিত হচ্ছে, আশা করি থাকবেন আমাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ ইমেলের জন্য।
0: মোসাম্মদ মাকসুদা খাতুন নাচুল চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল করেছেন, প্রকৃতিতে চলছে মধুমাস জ্যৈষ্ঠ, এই মাসে হরেক রকমের পাকা ফলের সমারোহ, তাই তো এই সময় প্রতিদিনের মতো বেতারে ভালোবাসা অনুপ্রাণিত হয়ে গিয়েছি, মিস করছি না কোনো অনুষ্ঠান, বারবার ফিরে আসি বেতারের কাছে। বেতার হচ্ছে একটা গণমাধ্যম এবং বেতার শুধু আমাদেরকে আনন্দ বিনোদন দেয় না, অনেক অজানা তথ্য জানিয়ে থাকে, অনেক শিক্ষণীয় বিষয়, জানা অজানা তথ্য, আবহাওয়ার পূর্বাভাস, দেশ বিদেশের খবর, পারিবারিক সামাজিক জীবনে চলার নিয়ম নীতি বিষয়ে অবগত হওয়া যায় বেতারের মাধ্যমে। বেতারে প্রচারিত অনুষ্ঠানগুলোর মাধ্যমে জীবনে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, শিক্ষা দীক্ষা এবং অনেক গঠনমূলক তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতেও পারা যায়। এমন সব কথা লিখে আপনি বলেছেন, বেতার হোক আমার আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তের পরম বন্ধু।
1: মোসাম্মদ মাকসুদা খাতুন, আপনি আপনার মেইলে বাংলাদেশ বেতারের প্রতি আপনার আস্থা ও ভালোবাসার কথা জানিয়েছেন। আশা করি

0: দিনগুলিতেও থাকবেন বাংলাদেশ বেতারের সাথে, নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান শুনবেন, বিশেষ করে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে আমাদের কাছে মতামত জানিয়ে লিখবেন।
1: মোহাম্মদ ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া থেকে ইমেল করেছেন। আপনার ইমেলে আপনি পরিকল্পিত পরিবার সম্পর্কে লিখেছেন, সুখী জীবন কি করে গঠন করতে হয় সেই সম্পর্কে লিখেছেন, লিখেছেন মায়ের স্বাস্থ্য রক্ষা বিষয়ে কিভাবে সচেতন হতে হয় আমাদেরকে এবং ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এইসব বিষয়গুলো জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে নিয়মিত প্রচারিত হয়ে থাকে, সেটি আপনার ভালো লাগার জায়গা।
0: অনেক ধন্যবাদ মোহাম্মদ ইসমাইল হোসেন। শ্রোতাদের সচেতন করার জন্য জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। আপনারা সচেতন হলে, শ্রোতারা সচেতন হলে অনুষ্ঠান প্রচারের উদ্দেশ্য সফল হয়।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরেবাংলানগর ঢাকা 1207। আমাদেরকে ইমেল করার জন্য আমাদের ইমেল আইডিও জানিয়ে দিচ্ছি, betarphnc1207@gmail.com এবং আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। মোহাম্মদ আজমাইন হোসেন জয়পুরহাট সদর থেকে ইমেল করেছেন, আপনি 19 মে তারিখে প্রচারিত এসগুড়ি ছোট পরিবার অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা স্থায়ী পদ্ধতির সুবিধা এই বিষয়ে আলোচনা শুনেছেন আর লিখেছেন, জনসচেতনতামূলক এবং অত্যন্ত সময় উপযোগী অনুষ্ঠানটি আয়োজন করার জন্য বেতার কর্তৃপক্ষ এবং জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে এমন তথ্যবহুল অনুষ্ঠান শ্রোতাদের সমৃদ্ধ করবে বলে আশা করি।
0: শ্রোতা বন্ধু মোহাম্মদ আজমাইন হোসেন, আপনি গত 19 মে তারিখে প্রচারিত ফোন ইন অনুষ্ঠান শুনে মতামত জানিয়েছেন, আপনি নিজেও ফোন করেছেন এবং উত্তর পেয়েছেন এবং অনুষ্ঠানটি ভালো লাগার পাশাপাশি আপনি এই অনুষ্ঠান থেকে কি কি গুরুত্বপূর্ণ বিষয় জেনেছেন তাও আমাদের কাছে লিখে জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনার ইমেইলের জন্য।
1: দীপক চক্রবর্তী দেবীগঞ্জ পঞ্চগড় থেকে, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটা অনুষ্ঠান আমার নিকট ভীষণ ভালো লাগে। ডাকবাক্সে যারা সুন্দর লেখা পাঠান তাদেরকেই বিজয়ী করা হচ্ছে, তবে অনেক বন্ধু আছেন যারা ছোট করে লেখা লিখে থাকেন, তাদেরকেও যেন বিজয়ী করা হয়, তাহলে অনেক শ্রোতা বন্ধু ভীষণ আনন্দ পাবে বলে মনে করি।
0: শ্রোতা বন্ধু দীপক চক্রবর্তী সেরা চিঠি বিষয়ে আপনার কিছু মতামত উপস্থাপন করেছেন। প্রতি সপ্তাহে আমরা শ্রোতাদের কাছ থেকে অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন ইমেইল এবং চিঠি পেয়ে থাকি, বিভিন্ন দিক বিবেচনা করে একটি চিঠিকে সেরা চিঠি হিসেবে নির্বাচন করা হয়ে থাকে এবং আমরা তা অনুষ্ঠানে জানিয়ে দিয়ে থাকি। সেরা চিঠি নির্বাচনের বিষয়ে চিঠির বক্তব্যকেই বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, ছোট বা বড় সেটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন।
1: বন্ধুরা, এবারে জানাবো এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা ইমেল থেকে নির্বাচিত করেছি। লিখেছেন মোহাম্মদ নাসির হোসেন দেওয়ানগঞ্জ জামালপুর থেকে।
0: দেওয়ানগঞ্জ জামালপুরের শ্রোতাবন্ধু মোহাম্মদ নাসির হোসেন, আপনি আমাদের কাছে ইমেল পাঠিয়েছেন একটি, ইমেলটি এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে বিবেচিত হয়েছে, আমরা পড়ছি ইমেল থেকে।
1: প্রিয় ডাকবাক্স, প্রতি রবিবার রাত 8টার সময় যতই ব্যস্ত থাকি না কেন হাজির হয়ে যাই ডাকবাক্স অনুষ্ঠান শোনার জন্য। বেতার হচ্ছে আমার একটি প্রিয় মাধ্যম যা মাঠে ঘাটে খেতে খামারে খুবই সুন্দরভাবে পরিবারের সদস্যদের নিয়ে শুনতে পাচ্ছি, যা একেবারেই বিনামূল্যে। রেডিও সেটটি যখন সবাই দেখতে পায় তখন অগণিত মানুষ কাছে এসে যায়, তাদেরকে বেতারের অনুষ্ঠান শোনার জন্য উৎসাহিত করেই ছোট পরিবার গঠন এবং গর্ভবতী মায়েদের সেবা যত্ন ও করণীয় সম্পর্কে পরামর্শ দিয়ে থাকি, যা প্রতিটি পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে পরামর্শ দিয়ে থাকি গ্রামের ছেলেদেরকে অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য, যাতে করে সমাজের মানুষ ভালোভাবে জীবনযাপন করতে পারে। পরিশেষে বলব, নিজে বেতার শুনুন এবং অন্যদেরকেও শোনার জন্য উৎসাহিত করুন।
0: মোহাম্মদ নাসির হোসেন, আপনি নিয়মিত ডাকবাক্স অনুষ্ঠান শুনছেন, একই সাথে বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠান শুনে থাকেন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শ্রোতাদের জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাও আপনি সুন্দর করে উল্লেখ করেছেন। নিজে শুনছেন, অন্যদেরকেও উৎসাহিত করছেন শোনার জন্য, একই সাথে আপনি অন্যদেরকে ভালো কাজে নিয়োজিত থাকা এবং খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিচ্ছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিয়মিত থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে, অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
1: আবার ইমেল থেকে পড়ছি, মেহেদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেল করেছেন। আপনি লিখেছেন, এই সেল থেকে নতুন নতুন নাটিকা আরো বেশি করে প্রচার করা হোক, যেমন মাদক, বয়সন্ধিকাল, কিশোর গ্যাং, নিরাপদ মাতৃত্ব, এসব বিষয়ে মানুষ আলোচনার চেয়ে নাটিকা শুনতেই বেশি পছন্দ করে, তাই প্রযোজক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, সাথে আছি সবসময়।
0: মেহেদি হাসান মামুন, আপনি আরো বেশি নাটক শুনতে চেয়েছেন, আমরাও এ বিষয়টি সংশ্লিষ্ট অনুষ্ঠানের প্রযোজককে জানিয়েছি।
1: মোহাম্মদ আজমাইন হোসেন জয়পুরহাট সদর থেকে ইমেল করেছেন, আপনি লিখেছেন, 12 মে প্রচারিত এসগুড়ি ছোট পরিবার ফোন ইন অনুষ্ঠানটি শুনেছেন এবং লিখেছেন অনুষ্ঠানে নির্ধারিত বিষয়ে দুই সন্তানের মাঝে ন্যূনতম বিরতির গুরুত্ব আলোচনা। থেকে যা যা জানতে পেরেছেন, বিয়ের কতদিন পর সন্তান নেওয়া উচিত, বিয়ের পর সন্তান না হওয়ার কারণগুলো চিহ্নিত করা এবং বাবা মায়ের প্রয়োজনীয় টেস্ট ও কাউন্সেলিং এর গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছেন। সবচেয়ে বড় শিক্ষা ছিল প্রি ম্যারেজ কাউন্সেলিং। শেষ করেছেন আপনার ইমেল আপনি এভাবে, বাংলাদেশ বেতারের এই মহতি উদ্যোগে আমি সাধুবাদ জানাই। এই ধরনের জীবনমুখী প্রচারণাই আমাদের একটি সুস্থ ও সচেতন সমাজ উপহার দিতে পারে। অনুষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ আজমাইন হোসেন। আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত ফোন ইন অনুষ্ঠান শুনেছেন এবং অনুষ্ঠান শুনে কি কি গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন তা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন। একই সাথে অনুষ্ঠানে সাফল্য কামনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার কাছে।
1: মহেশপুর ঝিনাইদহ থেকে ইমেল করেছেন মোহাইমিনুর রহমান, লিখেছেন, মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্য, সুশিক্ষা ও পুষ্টি অন্যতম, আর এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল যে নিরলস, দায়িত্বশীল ও মানব কল্যাণমুখী ভূমিকা পালন করে চলেছে তা সত্যিই প্রশংসার ঊর্ধ্বে এবং গভীর শ্রদ্ধার দাবিদার। আরও লিখেছেন, এই মহৎ কাজের সাথে জড়িত প্রতিটি কর্মকর্তা, পরিকল্পনাবিদ, প্রযোজক, উপস্থাপক ও কলাকুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ, গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন।
0: মোহাইমিনুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনি নিয়মিত অনুষ্ঠান শুনছেন এবং জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে সুন্দর মতামত জানিয়েছেন। আবারও লিখবেন আশা করি।
1: বন্ধুরা, এবারে প্রাপ্তি শিকারের পালা। আরও যারা ইমেল করেছিলেন, এটিএম আতাউর রহমান রঞ্জু পীরগাছা রংপুর থেকে, আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে, তাসলিমা খানম সুমি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে।
0: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি নিয়মিত শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান। মতামত জানিয়ে আমাদের কাছে লিখবেন চিঠি বা ইমেইল। আমরাও প্রতি সপ্তাহে নির্ধারিত সময়ে হাজির হয়ে যাব ডাকবাক্স অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: প্রিয় শ্রোতা, আপনাদের চিঠি এবং ইমেইলের অপেক্ষায় থাকব আমরা। আগামীতে একই সময়ে আবারও হাজির হব আপনাদের মুখোমুখি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সরকারের মূল লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় বললেন প্রধানমন্ত্রী। টানা 7 দিনের ঈদ উল আজহার সরকারের ছুটি শেষে অফিস খুঁজছে আগামীকাল। রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বললেন আইনমন্ত্রী। সন্ত্রাসমুক্ত হবে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, কাউকে এখানে উচ্ছেদ করা হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জীব বৈচিত্র্য রক্ষায় আগামীকাল থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা। ক্যান্সার চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য, ইঞ্জেকশনেই টিউমার সম্পূর্ণ নির্মূলের দাবি। লেবাননে ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে জরুরি বৈঠকের আহ্বান ফ্রান্সের। এবং গোয়ায় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবলে এখন বাংলাদেশের মোকাবেলা করছে স্বাগতিক ভারত। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ের সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে সরকার বদ্ধপরিকর। তিনি আজ রাজধানীর কৃষিবিদ্যা ইনস্টিটিউশনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রোববার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং শিক্ষাবিজ্ঞান। আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধ, 7ই নভেম্বরের সিপাহী বিপ্লব এবং একজন রাষ্ট্রনায়ক হিসেবে তার গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। সভায় ইউজিসি চেয়ারম্যান ড মামুন আহমেদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড মাহবুবুল্লাহ জিয়াউর রহমানের দেশপ্রেম ও বিচক্ষণ নেতৃত্বের কথা তুলে ধরে বলেন,
3: তিনি সংকটকালে উদাহরণ যেগুলো তৈরি করেছিলেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তার প্রত্যেকটি উদাহরণ অনুসরণ করে বাংলাদেশের রাজনীতির অগ্রযাত্রা, উন্নয়নের অগ্রযাত্রা, পরিচালনার অগ্রযাত্রা এবং প্রশাসনিক পরিবর্তনের অগ্রযাত্রা করা সম্ভব।
4: জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান চিন্তার জগতে, মননের জগতে, দর্শনের জগতে, জাতীয়তার ক্ষেত্রে তার বাংলাদেশী জাতীয়তাবাদ।
2: আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল।
5: আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কয়েকটা বিষয়ে অত্যন্ত উল্লেখযোগ্য মনে হয় আমার, তার মধ্যে প্রথমটি হচ্ছে যেটা, সেটা তিনি বাংলাদেশী জাতিকে একটা নতুন পরিচয় দিয়েছিলেন, একটা আইডেন্টিটি দিয়েছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের মধ্য দিয়ে।
2: আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নৈতিক অবস্থানের কথা তুলে ধরে বর্তমানে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন।
6: আমাদের সমাজের সামাজিক মূল্যবোধ, আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেকগুলো ছোট ছোট বিষয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, অসহায়কে সহযোগিতা করা, মানুষের সাথে বিনয়ীভাবে কথা বলা, এই যে এরকম আরো যেগুলো মূল্যবোধ আছে, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে দেশের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চেয়েছিলেন সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,
6: আমরা এখানে শহীদ জিয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা শুনেছি কিভাবে শহীদ জিয়া শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন, শিক্ষিত করতে চেয়েছিলেন জাতিকে। ঠিক তারই রিফ্লেকশন, শিক্ষা সংক্রান্ত বিষয় আমাদের তারই রিফ্লেকশন আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। এখানে বক্তারা আলোচনা করেছেন কিভাবে গার্মেন্ট শিল্পের, যে গার্মেন্ট শিল্পকে নিয়ে আমরা গর্ববোধ করি, যে গার্মেন্ট শিল্প আমাদের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করছে, সেই গার্মেন্ট শিল্প কিভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল শহীদ জিয়ার সময়। ঠিক একইভাবে অর্থাৎ শিল্পের বিপ্লব আমরা ঠিক একইভাবে তার রিফ্লেকশন রেখেছি আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে।
2: আলোচনা সভায় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান আদর্শকে ধারণ করে বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আগামীকাল খুলবে সরকারি বেসরকারি সব অফিস, ব্যাংক, বীমা ও পুঁজিবাজার। এবছর ঈদ উল আজহা উপলক্ষে 25শে মে থেকে 31শে মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটানা সাত দিনের ছুটি উপভোগ করেন। দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ কর্মস্থলে ফিরবেন। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজারও শুরু হবে নিয়মিত কার্যক্রম। ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও সোমবার থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে। এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, ফলে রাজধানীর বিভিন্ন সড়কও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। আরও শুনুন প্রতিবেদনে।
7: ভোরের আলো ফুটতেই কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে চিরচেনা ব্যস্ততা। ঈদ উদযাপন শেষে ফের কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। ট্রেন থেকে নামা যাত্রীদের চোখে মুখে প্রিয়জনদের সঙ্গে কাটানো আনন্দের রেশ থাকলেও ফেরার তারা স্পষ্ট। ঢাকায় ফেরা যাত্রীদের কণ্ঠে নেই তেমন কোন অভিযোগ।
8: ভিড় এত, মানে বসার সিটের চেয়ে স্ট্যান্ডিং বেশি।
9: ঈদই তো শেষ হইল না, তার মধ্যে তো চলে আসা হইল। পড়াশোনা আছে, পরীক্ষা আছে সামনে, তো পড়তে হবে জন্য চলে এসেছি।
7: এদিকে কর্মস্থলে ফিরতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানজটের চাপ। বাড়তি চাপ ছিল সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পাশের মহাসড়কেও। তবে বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরতে পেরে খুশি সড়কপথের যাত্রীরা।
10: মোটামুটি স্বাচ্ছন্দ্যের সাথে এখানে এসে পৌঁছেছি ঢাকায়।
11: যাওয়া আসাটা অনেক ভালো এবং সুবিধাজনক ছিল।
12: ঈদ ভালোই কাটছে, যাতায়াতও ভালো হয়েছে।
13: আচ্ছা, দুদিন পর একটু যান বেশি হবে, এখানে আগে চলে আসা।
7: এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকা ফেরা যাত্রীদের ভিড়। পরিবার পরিজনদের সঙ্গে ঈদ আনন্দ কাটিয়ে চিরচেনা ঢাকা এখন মুখরিত হচ্ছে ফেরার মিছিলে।
0: শিশু রামেসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান।
14: আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। সাক্ষ্য প্রমাণ আছে, আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন।
0: আইনমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সকলের দায়িত্ব এবং সমাজের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সরকার একটি নতুন কারাগার স্থাপন করবে। আজ চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি কুচক্রী মহল সাধারণ মানুষের মাঝে উচ্ছেদের গুজব ছড়াচ্ছে, তবে এখান থেকে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না। জঙ্গল সলিমপুর ও এর আশপাশের এলাকাকে অবশ্যই সন্ত্রাসমুক্ত করা হবে। এখানে আর কোন বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য থাকবে না।
15: আমরা রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো, হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে তাদের আশ্রয়স্থল কোথায় দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্থানাও আমরা নির্মূল করব। আমরা প্রাথমিকভাবে এখানে চট্টগ্রামের জেলখানা যে স্থানান্তর হওয়ার কথা বা এই লিং রোডের পাশে সেই জায়গাটা আমরা দেখেছি এবং আরো প্র্যাকটিক্যালি ভিজিট করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যাবেন। কোন বসতি উচ্ছেদ করা হবে না। সন্ত্রাসীরা যেখানে আশ্রয় নিয়ে থাকুক না কেন, যাদেরই বস্ত্র নিয়ে থাকুক না কেন, সেগুলো সবকিছু আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
0: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে মাদক সন্ত্রাস জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন। তিনি আজ ফেনীর সোনাগাজী পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলেন। মন্ত্রী বলেন, জিয়াউর রহমান জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন এবং তিনি ছিলেন এদেশের উন্নয়নের রূপকার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
16: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটি এবারের প্রতিপাদ্য, প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। দেশে হাম উপসর্গ নিয়ে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় মোট আক্রান্ত রোগীর সংখ্যা 1377 জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন, ডিএসসিসির 3 দিনে 36,000 টনেরও বেশি কোরবানির পশু ও বিভিন্ন পশুর হাটের বর্জ্য অপসারণ করেছে। আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ডিএসসিসি প্রশাসক জানান, তারা এই সময় 33,942 টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। তবে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ডিএসসিসি ঈদুল আজহার বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে তিনি জানান। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল থেকে 31 আগস্ট পর্যন্ত টানা 3 মাসের জন্য সেখানে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ সময় জেলে, বাওয়ালি, মোয়ালি এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী, উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময় নদী খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীতে প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রাকৃতিক পরিবেশ নির্বিঘ্ন রাখতে প্রতি বছরের মতো এবারও 3 মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে 20 লাখ ইউরো অনুদান দিবে ফিনল্যান্ড সরকার। ইউএনএইচসিআর জানিয়েছে, নতুন এই অর্থায়নের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিসহ এমন কিছু গুরুত্বপূর্ণ খাতে সহায়তা দেওয়া সম্ভব হবে যেখানে এতদিন অর্থের ঘাটতি ছিল। এই অনুদান এমন সময় এল যখন জাতিসংঘ ও এর মানবিক অংশীদাররা রোহিঙ্গা সংকট মোকাবেলায় নতুন করে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
17: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
16: এবারে আন্তর্জাতিক সংবাদ। ত্রিমুখী ক্ষমতা সম্পন্ন নতুন ধরনের একটি ক্যান্সার বিরোধী ইঞ্জেকশন রোগীদের শরীরে টিউমার সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়েছে বলে আন্তর্জাতিক এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, 11টি দেশে পরিচালিত এই আন্তর্জাতিক ট্রায়ালে এমন রোগীদের এই ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যাদের ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বা পুনরায় ফিরে এসেছে এবং প্রচলিত অন্যান্য চিকিৎসায় কোন সুফল পাওয়া যায়নি। চিকিৎসকরা এই ফলাফলকে অভূতপূর্ব বলে অভিহিত করেছেন। এটি ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। অ্যামিভ্যান্টামাব নামের এই ইঞ্জেকশন 1/3 বেশি রোগীর টিউমার ছোট করে ফেলতে সক্ষম হয়েছে। অনেক ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। এর মধ্যে 15 জন রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা দেখতে পান তাদের টিউমার সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে। লন্ডনের ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের অধ্যাপক কেভিন হ্যারিংটন বলেন, যেসব ক্যান্সার রোগীর চিকিৎসায় কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি অকার্যকর হয়ে পড়ে সেক্ষেত্রে নতুন চিকিৎসা নজিরবিহীন সাড়া দেয়। ইসরায়েলি বাহিনী স্থল অভিযানে লেবাননের দক্ষিণাঞ্চল ঐতিহাসিক বাফোট দুর্গ দখল করায় ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো আজ এই একটি টেলিভিশন চ্যানেলে বক্তব্যে একথা জানান। তিনি বলেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখা ও দেশটির ভূখণ্ডে তাদের ক্রমবর্ধমান দখলদারিত্বের কোন যুক্তিসঙ্গত কারণ নেই। ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ইরানি জনগণের অধিকার সুরক্ষিত হওয়ার নিশ্চয়তা না থাকলে তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত অবসান সংক্রান্ত কোন চুক্তি মেনে নেবে না। তিনি আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত পার্লামেন্টের এক অধিবেশনে বক্তৃতা করছিলেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটি হেক্সেথ হুঁশিয়ার করে বলেছিলেন, চলমান আলোচনা ভণ্ডুল হলে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা চালাতে প্রস্তুত। দাতব্য চিকিৎসা সংস্থা মেথসাস ফ্রোতিয়ের এমএসএফ সতর্ক করে বলেছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলার প্রাদুর্ভাব অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। এমএসএফ এর উপপরিচালক অ্যালান গঞ্জালেস জানান, এর আগে কখনো স্বল্প সময়ে এত বেশি সংখ্যক রোগী শনাক্ত হয়নি। ডিআর কঙ্গোতে এখন 1000 বেশি ইবোলার রোগী রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং সেখানে ইবোলায় মারা গেছে অন্তত 246 জন। খেলার খবর ফুটবল। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন স্বাগতিক ভারতের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 1-0 গোলে এগিয়ে রয়েছে। এর আগে আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় শ্রীলঙ্কাকে 2-0 গোলে পরাজিত করে নেপাল নারী দল প্রতিযোগিতার সেমিফাইনালে উন্নীত হয়েছে। ক্রিকেট। এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশ জয়ের জন্য 163 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 14 ওভারে 4 উইকেটে 95 রান করেছে। এর আগে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 162 রান করে। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে বাংলাদেশ স্বাগত স্কটল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে সুনামগুলো আরেকবার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সরকারের মূল লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় বললেন প্রধানমন্ত্রী। রামিসার হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বললেন আইনমন্ত্রী। সন্ত্রাসমুক্ত হবে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, কাউকে এখানে উচ্ছেদ করা হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্যান্সার চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য, ইঞ্জেকশনে টিউমার সম্পূর্ণ নির্মূলের দাবি। এবং গোয়ায় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবলে এখন বাংলাদেশের মোকাবেলা করছে স্বাগতিক ভারত। খবর শেষ হল।
18: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি আদনিনা মরিন। যথাযথ মর্যাদায় দেশের সাবেক রাষ্ট্রপতি, অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী পালিত হল গতকাল। সৈনিক ও রাজনৈতিক জীবনে অসামান্য অবদান রেখে গেছেন জিয়াউর রহমান। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক। পরবর্তীতে রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের অর্জনও অসামান্য। তিনি মাত্র 3.5 বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছিলেন। এই সীমিত সময়েও অসামান্য সব কীর্তি তিনি করে গেছেন। যুগান্তকারী সব কর্মসূচি গ্রহণ করেছিলেন যার অনেকগুলি উৎপাদন ও দেশের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। খাল খনন কর্মসূচি, নিরক্ষরতা দূরীকরণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচিগুলো ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে অতীব গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান ছিলেন একজন সত্যিকার গণমুখী শাসক, কিন্তু রাষ্ট্রের জন্য দুর্ভাগ্যের বিষয় যে মাত্র 45 বছর বয়সে তার বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে হত্যা করে। বস্তুত ওই ঘটনায় এমন একজন রাষ্ট্রনায়কের অকাল প্রয়াণ ঘটে যে যিনি একটি দেশের রাষ্ট্রপতি হয়েও নিজের পদমর্যাদা প্রোটোকল ইত্যাদির তোয়াক্কা না করে গ্রামের মানুষ মজুর কৃষকদের সঙ্গে মিশে তাদের এলাকায় খাল খননে অংশ নিয়েছেন, পাশাপাশি সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। বিশেষ করে খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন তিনি এবং এর মাধ্যমে এক নজিরবিহীন ও দ্রুত রূপান্তরের সূচনা হয়। ৭৪ দুর্ভিক্ষ ও ব্যাপক অর্থনৈতিক অব্যবস্থাপনা থেকে তিনি জাতিকে রক্ষা করেছিলেন। ওই অবস্থার উত্তরণ ঘটিয়ে দেশে কৃষি উৎপাদন ব্যাপক বাড়িয়ে দেশকে খাদ্যে উদ্ধৃত করতে সক্ষম হয়েছিলেন। রাজনৈতিক ক্ষেত্রে তার অবদান যুগান্তকারী। বাকশাল থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রের উত্তরণ ঘটিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন, দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি রোধ করেছিলেন, মুক্তবাজার অর্থনীতির প্রবর্তন ঘটিয়েছিলেন, পাশাপাশি নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিক নির্দেশনা দিয়েছিল। বলা চলে এই মহান দেশনায়কের অসামান্য সব পদক্ষেপ ও অবদান তাকে একজন সফল জাতি নির্মাতার আসনে অধিষ্ঠিত করেছিল, কেননা তিনি দেশকে একটি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। জাতি গঠন, উৎপাদন ও উন্নয়নে তার রাজনৈতিক দর্শন তার গভীর রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় বহন করে। এই মহান রাষ্ট্রনায়কের সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর এখন দেশ পরিচালনার গুরুদায়িত্ব বর্তেছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে তার পক্ষে ব্যাপক জনরায়ের প্রতিদান দিতে ও পিতার উন্নয়ন ও উৎপাদন দর্শনকে এগিয়ে নিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর দুই সিটি কর্পোরেশনের ১৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচি নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে দলের স্থানীয় কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান। দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে রাখা বক্তব্যে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। দেশের সেবা করা এবং মানুষের পাশে দাঁড়ানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান দেশবাসীকে এই শিক্ষা দিয়ে গেছেন কিভাবে দেশের জন্য কাজ করতে হয় এবং দেশকে গঠন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আত্মনির্ভর বাংলাদেশ গঠনের এক দূরদর্শী রূপকার। তিনি উৎপাদনের রাজনীতির ধারণাকে সামনে এনেছিলেন, কারণ তার মতে রাজনীতির মূল উদ্দেশ্য হবে জনগণের জীবনমান উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি। তিনি বুঝেছিলেন দেশকে বাঁচাতে হলে উৎপাদন বাড়াতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। সংবাদ পর্যালোচনা শেষ হলে এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।

0: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী কিরণ চন্দ্র রায়, কথা লিখেছেন রবীন্দ্রনাথ বিশ্বাস।

কিরণচন্দ্র রায়ের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। প্রিয় শ্রোতা, আর এরই সাথে আজকের মতো এখানেই মিডিয়াম ওয়েভের সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা এখন FM 88.8 মেগাহার্সে আপনারা শুনতে পাবেন এনএইচকে।

0: সুবীর নন্দীর কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন।
1: শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান। এখন জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান বিকেল 4:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি দেশাত্মবোধক গান সকাল 8:15 এবং দুপুর 12:15। বর্ণেলে আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। শাহনাজ পারভীন সেতুর গাওয়া আধুনিক গান দুপুর 12:20। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। নজরুল সঙ্গীত এস এম টিপু সুলতানের কণ্ঠে দুপুর 12:20। পাঁচমিশালি গান শুনবেন বিকেল 3:30 এবং সন্ধ্যে 6:10। রক অ্যান্ড রোল ব্যান্ড সঙ্গীত অনুষ্ঠান বেলা 2:30।

0: ইয়া ফিরোজ খান নুনের কণ্ঠে দুপুর 12:40। আল্লাহ পাকের শুনে হামদ এবং নাতি রাসুল শুনবেন সন্ধ্যে 6:40। এছাড়া FM 88.8 মেগাহার্জে NSK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
1: হে ইমানদারগণ, তোমরা প্রভুর কাছে উন্নত শির নত করো, সেজদায় লুটিয়ে পড়ো এবং সৎকাজে লিপ্ত থাকো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। বাংলাদেশ বেতার খুলনা আয়োজন সম্ভারের একেবারে প্রান্তিকে চলে এলাম। এবার বিদায় বলতে হচ্ছে। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।